আকাশবাণী কৈলাসহর, আজ শনিবার 16ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 22ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 6ই জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:05:59 হয়ে 11 সেকেন্ড। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলাসহর, শুনুন অমৃতবাণী।
1: মহর্ষি বাল্মীকি তপনিরত স্বাধ্যায় সম্পন্ন বেদ বিরজনের অগ্রগণ্য মুনিবর নারদকে সম্বোধন পূর্বক কহিলেন, হে দেবর্ষে, এক্ষণে এই পৃথিবীতে কোন ব্যক্তি গুণবান, বিদ্বান, মহাবলপরাক্রান্ত, মহাত্মা, ধর্মপরায়ণ, সত্যবাদী, কৃতজ্ঞ, দৃঢ়ব্রত এবং সচ্চরিত্র? কোন ব্যক্তি সকল প্রাণীর হিত সাধন করিয়া থাকেন? কোন ব্যক্তি লোকব্যবহারে কুশল, অদ্বিতীয় চতুর ও প্রিয়দর্শন? কোন ব্যক্তি বা ক্রোধ এবং অসূয়ার বশবর্তী নহেন? যুদ্ধক্ষেত্রে ক্রোধাবিষ্ট হইলে কাহাকে দেখিয়া দেবতারাও ভীত হন? এই তপোদন, পৃথিবীতে এইরূপ গুণসম্পন্ন মনুষ্য কে আছেন আপনি তাহা জানেন, এক্ষণে বলুন, শুনিতে আমার একান্ত কৌতূহল উপস্থিত হইয়াছে। কৃতালদর্শী মহর্ষি নারদ,

কে আছেন আপনি তাহা জানেন, এখনো বলুন। শুনিতে আমার একান্ত কৌতূহল উপস্থিত হইয়াছে। কৃতালদর্শী মহর্ষি নারদ বাল্মীকির বাক্য শ্রবণ করিয়া তাহাকে সম্ভাষণ পূর্বক পুলকিত মনে কহিলেন, হে তাপস, তুমি যে সমস্ত গুণের কথা উল্লেখ করিলে তৎসমুদায় সামান্য মনুষ্যের নিতান্ত সুলভ নয়। যা হোক, এইরূপ গুণবান মনুষ্য এই পৃথিবীতে কে আছেন এক্ষণে আমি তাহা স্মরণ করিয়া কহিতেছি, শ্রবণ করো।

0: বিচক্ষণযুক্ত, সর্বাঙ্গ সুন্দর, অতিশয় বুদ্ধিমান সদ্বক্তা। তিনি ধর্মজ্ঞ, সত্যপ্রতিজ্ঞ, বিনীত ও নীতিপরায়ণ। তাঁহার চরিত্র অতি পবিত্র। তিনি যশস্বী, জ্ঞানবান, জীবলোকের প্রতিপালক, বর্ণাশ্রম ধর্ম ও সদন্য রক্ষক। তিনি সর্বশাস্ত্রজ্ঞ, ধৈর্যশীল ও জিতেন্দ্রিয়। সকলেই তাঁহার প্রতি প্রীতি প্রদর্শন করিয়া থাকেন। নদী সকল যেমন মহাসাগরকে সেবা করে, সেইরূপ সাধুগণ সততই তাঁহার সেবা করিয়া থাকে। শত্রুমিত্রের প্রতি সমদর্শী, অতিশয় প্রিয় দর্শন শ্রী কৌশল্যানন্দন লোকপূজিত রাম, গাম্ভীর্যে সমুদ্রের ন্যায়, ধৈর্যে হিমাচলের ন্যায়, বলবীর্যে বিষ্ণুর ন্যায়, সৌন্দর্যে চন্দ্রের ন্যায়, ক্ষমায় পৃথিবীর ন্যায়, ক্রোধে যুগান্তকালীন অগ্নির ন্যায়। তিনি রাজা দশরথের সর্বজ্যেষ্ঠ ও গুণশ্রেষ্ঠ পুত্র। মহিপাল দশরথ সেই সর্বগুণসম্পন্ন প্রজাহিত শ্রীরামকে প্রজাগণের হিতার্থে দৈবরাজ্য অভিষেক করিতে অভিলাষ হইয়াছিলেন।
1: অমৃতবাণীতে এতক্ষণ শুনছিলেন বাল্মীকির রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এবারে দেশাত্মবোধক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রীয় বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্জে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সুপ্রভাত অনুষ্ঠান সকাল সাতটায়, 7:10 রয়েছে ভক্তি সুধা অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 7:25। সকাল 7:35 এবং 7:40 রয়েছে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে 8:15। 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন 8:40। 9:00 দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 9:10। বেলা 12:00 আবারও জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠান সূচি। 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতের অনুষ্ঠান, অনুষ্ঠান মনের মতো গান প্রচারিত হবে বেলা 12:30। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:00। 1:05 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

একটা বেজে 40 মিনিটে রয়েছে শ্যামা সঙ্গীত। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 2টোয়, 2টো বেজে 15 মিনিটে যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

ছায়া ছবির গান শুনবেন দুপুর 2:30, বিকেল 3টে দিল্লি কেন্দ্রিক হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ঘরগৃহস্থের অনুষ্ঠান সন্ধে 6:30 রয়েছে কিষাণ বাণী অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 7টায়। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং রাত 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রামধনু অনুষ্ঠান শুনবেন রাত 8:05। রাত 8:30 রয়েছে লোকগীতির অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে রাত 9টায়। চিরনতুন অনুষ্ঠানটি শুনবেন রাত 9:15। রাত 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10টায়। অতুল প্রসাদের গান শুনবেন রাত 10:10। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এবং আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আমাদের আজকের জলদি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ ছয় জুন 1674 সালে রায়গড় দুর্গে শিবাজি মহারাজ মারাঠা সাম্রাজ্যের প্রথম ছত্রপতি হিসেবে অভিষিক্ত হন। 1959 সালে 6 জুন নিউ সাউথ ওয়েলস থেকে কুইন্সল্যান্ডকে একটি পৃথক উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এই দিনটি এখনও কুইন্সল্যান্ড দিবস হিসেবে পালিত হয়। আলাস্কায় নোভা রুপ্টার অগ্নুৎপাত শুরু হয় 1912 সালে 6 জুন। এটি বিংশ শতাব্দীর বৃহত্তম আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছিল। অপারেশন নেপচুন, যা সাধারণত ডি ডে নামে পরিচিত, এর মাধ্যমে নরম্যান্ডিতে মিত্রশক্তির আক্রমণ শুরু হয়, যা ইতিহাসে বৃহত্তম সমুদ্র পথে আক্রমণ। দিনটি ছিল 6 জুন 1984 সাল। 2002 সালে পূর্ব ভূমধ্যসাগরীয় ঘটনা, গ্রিস ও লিবিয়ার মধ্যবর্তী ভূমধ্যসাগরের উপর আনুমানিক 10 মিটার ব্যাসের একটি পৃথিবী নিকটবর্তী গ্রহাণু বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি নাগাসাকির পারমাণবিক বোমার সমতুল্য। 1947 সালে 6 জুন পাকিস্তানকে মেনে নেওয়ার পর গান্ধীজি মাউন্ট ব্যাটনকে চিঠি লিখে জিন্হাকে কংগ্রেসের সঙ্গে সমস্ত অমীমাংসিত বিষয় নিষ্পত্তি করতে রাজি করানোর অনুরোধ করেন। 1997 সালে মার্কিন কংগ্রেস মাদার টেরেসাকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে। স্বাধীনতা সংগ্রামী বাবা খড়গ সিং শিয়ালকোটে জন্মগ্রহণ করেন আজকের দিনে 1867 সালে। ষষ্ঠ শিখ গুরু হর গোবিন্দজি জন্মগ্রহণ করেন 6 জুন 1596 সালে। 1929 সালে প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও সাংসদ সুনীল দত্ত জন্মগ্রহণ করেন। জার্মান আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং শিক্ষাবিদ 1909 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী জন্মগ্রহণ করেছিলেন 1850 সালে আজকের দিনেই। লিবিয়ান রাসেল আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা, মারা যান 1922 সালের 6 জুন। শুনলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম। প্রথমে

কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। কোমরে দড়ি বেঁধে ঘোরানো সম্মানহানি রাজ্যকে ভৎসনা হাইকোর্টের। দিল্লিতে বৈঠকে মুখ্যমন্ত্রী, এবারও হলো না দপ্তর বণ্টন। 25,000-এর বেশি জনসংখ্যা ধরে বাংলায় পুনর্বিন্যাস, পঞ্চায়েত বাড়তে পারে 504টি। অবশেষে ইস্তফা মেয়র রবির, 28 বছর পর বক্সি

বাড়তে পারে, পঞ্চায়েত বাড়তে পারে 504টি। অবশেষে ইস্তফা মেয়র রবির। 28 বছর পর বক্সির জায়গায় সভাপতি হয়ে এলেন চন্দ্রিমা। উন্নয়নের জন্য মানুষ বিজেপিকে বিশ্বাস করে, বললেন মোদি। প্রকল্পের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আর্থিক ক্ষমতা বাড়ল দপ্তরগুলির। সন্দীপনের বিরুদ্ধে প্রিয়াঙ্কার বিক্ষোভ নিয়ে শ্রমিকের জবাব চাইলেন ঋতব্রত। বর্ষাকাল এগোনোর সঙ্গে রাজ্যে বদলে যাচ্ছে ঝড় বৃষ্টির চরিত্র। গোটা রাত লাইনে দাঁড়িয়ে গ্যাস মেলেনি অবরোধ অটো চালকদের। বারাসাত পুলিশ জেলায় বড় বদল, জোর ট্রাফিক ব্যবস্থায়। হাড়োয়ার তৃণমূল বিধায়ক মাতিনকে ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান, ছোড়া হলো ইট। কাজের ফিরিস্তি দিয়ে বিদায় সিরহাদের জল প্রকল্প থেকে নিকাশি পাম্পিং স্টেশন নির্মাণ। রক্তক্ষরণ থামছে না তৃণমূলের, জেলায় জেলায় ভাঙন অব্যাহত। মেখলিগঞ্জ পুরসভার দখল নিল কংগ্রেস। নন্দীগ্রামে দাপুটে তৃণমূল নেতা শেখ শামসুল ধৃত, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। কর্মস্থল ছাড়লে নিতে হবে অনুমতি, বিশ্বভারতীর নির্দেশিকায় বিতর্ক। প্রধানের বিরুদ্ধে একরাশ অভিযোগ, পঞ্চায়েত অফিসে বাসিন্দাদের বিক্ষোভ, থানায় এজাহার। তাপ ও দূষণের মাত্র যুগপথ মাপতে সূচক উদ্ভাবন খড়গপুর আইআইটির। ইন্ডিয়ায় ফাটল নেই, নতুন বন্ধু মিলেছে রাউত। মণিপুরে ফের হিংসা, সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে নিহত 3, বোমা বিস্ফোরণে পুড়ে গেল 7টি বাড়ি। স্পিকারের সিদ্ধান্তে বিরুদ্ধে মামলা করবে তৃণমূল কংগ্রেস, দলই ঠিক করবে পরিষদীয় নেতা। মাস্ক পরেছিল 2 আততায়ী, অধ্যাপিকা খুনে ঘনীভূত রহস্য। পছন্দসই দপ্তর না পাওয়ায় পদত্যাগ মন্ত্রীর, ড্যামেজ কন্ট্রোলে শিবকুমার। বিশিষ্ট গ্রাফিক নভেলিস্ট মারজান সাত্রাপি প্যারিসে প্রয়াত। ইরান যুদ্ধবিরোধী প্রস্তাব পাশ, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে চাপে ডোনাল্ড ট্রাম্প। এবার ফিফথ জেনারেশন সেলথ যুদ্ধ বিমান তৈরি হবে ভারতেই, প্রস্তাব পুতিনের। বল পায়ে অনুশীলন শুরু লিও মেসির। ছাটায় সূর্যকুমার, টি টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স। রোনাল্ডের অস্ত্রে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছে ইংল্যান্ড। মাঠে জলের বোতলে ফিফার নিষেধাজ্ঞা জারি। উত্তরবঙ্গ মেডিকেলের সুপার স্পেশালিটি ব্লকে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালুর উদ্যোগ। 10,000-এর বদলে 3.5 লক্ষ টাকা ফি বাংলায় হোমিওপ্যাথিক ওষুধ তৈরির লাটে। 15% বেডে ফ্রি চিকিৎসা, বেসরকারি হাসপাতালকে বার্তা। মাল্টি অর্গান ফেল, সুস্থ চার্নক লোহিয়ায়। 1 মাস ধরে বন্ধ রয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, পরিষেবা বন্ধের জেরে ক্ষোভ। দেশের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ মানল কেন্দ্র। শেয়ার বাজারে 15 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি, সেবির তদন্তে বিস্ফোরক তত্ত্ব। ইরান আমেরিকা যুদ্ধের জের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

শুনলেন কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। এবারে আনন্দবাজার পত্রিকার শিরোনাম, সপদেই বহাল অভিষেক, তবে সহযোগী ডেরেক ও দোলা দলের সমীকরণ বদলের ইঙ্গিত, বক্সির বদলে রাজ্য সভাপতি চন্দ্রিমা। সুরুচি সংঘের ক্লাব ঘরে তাণ্ডব, ক্লাবের সচিব স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতে গিয়ে ভাঙচুর ও লুটপাট। কলকাতার মেয়র পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন রবি। ছোট লালবাড়িতে গিয়ে তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান। যুবভারতী জেনারেটর নিয়ে ও সিন্ডিকেট বাজে, স্বরূপ বিশ্বাসকে নিয়ে অভিযোগ রাজ্য ফুটবলেও, সৌরভ IFA সচিব অনির্বাণ। এই প্রথম মানব ভ্রূণের জিন বিন্যাস নিখুঁতভাবে বদলে দিলেন বিজ্ঞানীরা বিতর্কের মধ্যে আসার আলো চিকিৎসা জগতে। রক্ষাকবচে অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, দুবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল আইনজীবীরা। এখনো মন্ত্রিত্ব বন্টন হলো না, হঠাৎ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজধানীতেই রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সমীক। এক মন্ত্রীর ইস্তফা, দফতর বন্টন নিয়ে বেসুরো অনেকেই, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়ে ও স্বস্তিতে নেই শিবকুমার। মানুষের মতোই বন্ধুত্ব পাতায় শিম্পাঞ্জি, বয়স বাড়লে ছোট হয়ে আসে বৃত্ত, সামাজিকতায় আরও ও মিল পেল বিজ্ঞানীরা। ফরাসি ওপেন ফাইনালে জেরেফ প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন রবিবার সামনে কোবল্লি। ইংল্যান্ড সিরিজে কোহলি অনিশ্চিত, চোট সারতে আরও সময় লাগতে পারে, সংশয় কাটল রোহিতকে নিয়ে। ডায়মন্ড হারবার অফিসের বিরুদ্ধে তদন্ত শুরু, একাধিক অনিয়মের অভিযোগ, অভিষেকের ক্লাবের বিরুদ্ধে দখলমুক্ত বিধাননগরের মাঠ। ও লাল বলে ক্রিকেট খেলে সবচেয়ে বেশি তৃপ্ত পান শুভমান, চিন্তা 40 ডিগ্রি গরম নিয়ে, আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছে না ভারত। মঞ্চের পরে এবার ছোট পর্দায় মধুরিমা, ধারাবাহিকে কাজ নিয়ে কী প্রতিক্রিয়া স্বামী অনির্বাণের। অবশেষে চোখের জলের দাম পেলাম, স্বরূপ গ্রেফতার হতেই বললেন টলিউডের রূপটান শিল্পী সেই অভিযোগকারিণী। বদলে যাচ্ছে ভ্রূণের জিন, বায়ু দূষণ ক্ষতি করছে কতটা, খতিয়ান দিল এইমস। খুলি না কেটে শব্দ তরঙ্গেই জব্দ হবে পার্কিনসের মতো জটিল স্নায়ুর রোগ, উপায় খুঁজে পেলেন গবেষকরা। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আবহাওয়া।

আগামী 7ই জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং এক দু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 35 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95 এবং 50% হতে পারে। কৃষিতে আবহাওয়ার সতর্কতার সম্ভাব্য প্রভাব ও তার

প্রতিকার। অতিরিক্ত গরম আবহাওয়ায় গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে প্রভাবিত করে বৃদ্ধি ব্যাহত করতে পারে। অধিক আর্দ্রতা পাউডারি মিলডিউ রাক্স ও ব্রাইটের মতো ছত্রাকজনিত রোগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। জাব পোকা এবং সাদা মাছের মতো কীটপতঙ্গ আর্দ্র জলবায়ুতে বংশবৃদ্ধি করতে পারে। অতিরিক্ত গরম ফুলের বিকাশ এবং পরাগায়নে প্রভাবিত করতে পারে, যার ফলে বিশেষ করে শাকসবজিতে ফল ও বীজের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম ও আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীদের অস্বস্তির কারণ হতে পারে এবং যার ফলে খাদ্যগ্রহণ বৃদ্ধির হার, দুধ উৎপাদন, প্রজনন ক্ষমতা এবং সার্বিক কর্মক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত গরম আবহাওয়ায় ডিম উৎপাদন ও ডিমের পরিমাণও হ্রাস পেতে পারে। বিগত কয়েকদিনে বৃষ্টিপাত না থাকায় ধরুন জমির অবস্থা, বিশেষ করে জমি তসের পরিমাণ স্বাভাবিক হয়ে এসেছে, তবে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা থাকায় জমি যাতে দ্রুত তস না হারায় তার জন্য মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। গরম আবহাওয়ায় গবাদি প্রাণী গোয়ালে বেঁধে রাখাই শ্রেয়। গরম এবং আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীদের জন্য অস্বস্তির কারণ, তাই গোয়ালে স্বাভাবিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে, পরিষ্কার জল খেতে দিতে হবে, গোয়ালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, শুনলেন সুপ্রভাত অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তি সুধা অনুষ্ঠান।

ভক্তিসুধা অনুষ্ঠানে শুনছিলেন প্রথম গান উপাসনা মেহতা এবং পরে হেমন্ত চৌহানের কণ্ঠে ভক্তিসুধা অনুষ্ঠানের ভক্তিমূলক গান আকাশবাণী কৈলাসহর। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी।

এর আগে শ্রীমতী গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 290 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষি ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকলো। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে শীর্ষ ব্যাংক। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে, এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে 3 প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন

দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সে দেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা ধরনের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো SU-57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে 2025 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয়। ইরানের 4টি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সে দেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত এনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানকে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির পথ আরও কঠিন হল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্পক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গতকাল এই উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি আগরতলার বিএসএফ এর লঙ্কামোড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনা সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বিএসএফ এর 37 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা

0: জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরের বেশি পুরনো প্রায় 685 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছেন।
1: ত্রিপুরা ফ্রন্টিয়ার হমারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হ্যায় অর এস দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হ্যায় জো দেশ কে এক কোণে মে আয়ে হুয়ে ত্রিপুরা রাজ্য সে সটি হুই হ্যায়। জনসংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো চাহে পশ্চিম বঙ্গাল হো চাহে বিহার হো, জনসংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহীঁ হোনে দেঙ্গে, এ হমারা অটল বিশ্বাস হ্যায় অর অটল সংকল্প ভি হ্যায়।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। রাজ্যের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। লোকভবনে এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডিনালু। এদিকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সিআরপিএফ জওয়ানরা অংশ নেন। এছাড়া গতকাল সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের রেড শিল্ড ডিভিশনের উদ্যোগেও আগরতলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বিজেপি রামনগর মণ্ডলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই দিবস উপলক্ষে এক পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বরজলা নারায়ণপুর ডক্টর বি আর আম্বেদকর স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম চামুবস্তি ও আশারামবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিজেপির বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক সুশান্ত দেব। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে উমাকান্ত একাডেমির অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আগরতলা আদালত চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিচারকরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ মোহনপুর ব্লকের অন্তর্গত কলকুলিয়া গ্রাম পঞ্চায়েতে একটি ব্যাপক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির সফল আয়োজন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে এই দিবস পালিত হয়। সারা রাজ্যের সাথে গোমতী জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। টেপানিয়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ঊনকোটি জেলার নানা স্থানে বৃক্ষরোপণ পরিবেশ সচেতনতা ও আলোচনাচক্র আয়োজিত হয়। কৈলাসহরে জেলাশাসক কার্যালয় চত্বরে আজ দিবসটি পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আজ থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া গুজরাত নি সুরাত লাহার চং ফেরাংতাই স্নামখর বাবয়ক হকসি চার সাই চার আরো যা গবং রংনি হামকরাই গনাং তাংব তাংনো জেঙ্গে রেখা তৈ হলং থং কাইখা আবনরুগী সংসার জাগ লুকুথুম মন্ত্রীবক্রক সাকা অ তাংব তাংরক লুকুরক নি লাংমাও হামকরাই তুবুবান তৈ হাকতনি রং থং হামসামুঙ্গ চুবাবান তংখরক জাগ সাক নাই জাগ স্নামা অ গুজরাত নি নাংমানি বার জাই আসাকমানি কগ্নব খুরসাই মন্ত্রীবক্রক চারাক্কা কামি হাকতনি পুইলা সোলার পার্ক স্নামতি সামানে কখনো মুইটো ক্লাইরেই রেখা। কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া আগরতলানি বিএসএফ নি লঙ্কামোড়া হা আরি মরগমা থায় বেড়াইকা তৈ হা আরি মরগনাই বিএসএফ রকবাই ককলাম সালাইকা হায়ুং টংক

0: সাল নরগৈ বুফাংকাই মূ পান্ডাব মানজাগৈ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ফাংসাগর বুফাংকাইখা পান্ডাব মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স ব্যুরোনি নাইকল নাই সচিব তে বর্ডার সিকিউরিটি ফোর্সনি নাইকল ফাংনখবৈ তে কুবনি আদংরক মানজাখা লঙ্কামুরাও বিএসএফ জওয়ানরক ভাই ককলাম পান্ডাব কক নারকনানি থাঙ্গৈ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী সাকা নৈ সাই চি চুকু বিশিনি সিমি তাবুকসাক জরা হা কতনি হা আরি মরগনাই জওয়ানরক ফাংসিনি রাজাক বাচি রাসায়নি সলাইব গবাং বুফাং কাইখা তাকলাই বিশিব ফাং ব্রৈচি রাসায়নি সিমি ডকসি রাসাই বুফাং কাইজাকনাই বসকাং বিশিব কেন্দ্রনি বিএসএফ জওয়ান ডকনি বখাক্তৈ ফাং নৈ রাজাক বুফাং কাইজাকনাই আরনি বিশিংতৈ টংখর মথাঙ্গৈ নারগৈ মাননাই বতৈ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি টংখর মথাঙ্গৈ নারকনানি বাগৈ থানচাকে সামং খ্লাইনানি বাগৈ ইয়াপ্রি রম্বুজাক কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফনি কাইথাম চিসনি ব্যাটেলিয়ানি জওয়ান ডকনি টং থাইনকতৈ বিএসএফনি কাইচুকু চিসনি ব্যাটেলিয়ানি কোয়ার্টার্স গার্ড কমপ্লেক্স ই কুনালা কাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রীতে বসাকা হা কতনি গবাং মা হা আরি আমচাই রগনো দাল বিদাল চ্যালেঞ্জ দঙ্গ কেন্দ্র হাফাং জে থায়ো বিএসএফ এসএসপি ক্লাংজাকনাই তৈ আরনো স্মার্ট বর্ডার্স নামৈ তিসারানি ওয়ানসক মুং নাহার কাহানিব খুরসাখা স্মার্ট বর্ডারনি সামুং পাই থাগন সক পাইজাক তৈ দায়িত্বনো কাইসা পাইলট তাংবতাং জল খ্লাইজাকনাই অপাইলট তাংবতাং হা কতনি জুদা জুদা হা আরিনি কাইসনি এবা কাইচার থায়ো ওয়াইসাবাইন চল খ্লাইজাগান স্বরাষ্ট্রমন্ত্রী সাকা হা কতনি হা আরি মৃগ থানীয় হাস্তে নি হা আরি মৃগ নাই রকনি সামুং নাঙ্গুকমানি হাস্তেও বাবাই ব্রৈ বখাক ন হা আরি মৃগনানি নাঙ্গু হা আরি মৃগমানি বেরাস নাম থানীয় হাপাং বিসি চিবা কসাম দকরা বা চি কিলোমিটার আরি বনাও সারা চি চুকু কিলোমিটার কতালখে আরি বনানি বাগৈ গসিমুং রেখা
1: फ्रंटियर हमारे लिए बहुत महत्वपूर्ण फ्रंटियर है और इस देश की इस प्रकार की सीमा की सुरक्षा करता है जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो चाहे पश्चिम बंगाल हो चाहे बिहार हो जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া সানজাব আগরতলা বীরখুং খোলানি সিমি দিল্লি কতাল থানানি লামরেখা বীরখুং খোলাব তংখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য সচিবকরা জে কে সিনহা পুলিশ নি দাগিফাং অকরা অনুরাগ তৈ বিএসএফ নি কুচুক বেরামনি তাংফাং সং হাস্তেনি বেবাক থাইও জুদা জুদা সামুং বুতাংনি বিশিংতৈ মিয়া হায়ুং তংখরসাল পালাই জাখা লোকভবন আবনো রোগী সংসারজাক ফাংসারা কাইমানি সামুং বুতাঙ্গ মানজাখা হাস্তে ফাই ইন্দ্রসেনা রেড্ডি নালু ইয়াঙ্গ বলংমন্ত্রী অনিমেশ দেব বর্মা শালবাগানি সিআরপিএফ গ্রুপ সেন্টারও হায়ুং তংখরসাল নরগৈ ফাংসারা কাইমানি পান্ডাব যত্তনি নুখুঙ্গন ফাংসারা কাইনানি কবক মুং নারেখা ও সামুং বুতাঙ্গ বলং নাইখুং হাস্তে নকবার দেরামুং কাসুমুং নাইখুং তে সিআরপিএফ জওয়ানরক মানজাখা আবনকারীব মিয়া ফুঙ্গ ত্রিপুরা হাস্তে নকবার দেরামুং কাসুমুং নাইখুং বাই সংসাজাক হজাক মুং হিমবত কাইসা সংসাজাখা ভারতনি সেঙ্ক্রাক বাহিনীনি স্পিয়ার কর্পসনি রেড সিল বিশননি চেতনবাই আগরতলা ও হায়ুং তংখরসাল পালাইজাখা বিজেপি রামনগর মন্ডলনি জুদা জুদা আমচাইব ফাংসারা কাইমানি সামুং বুতাং পালাইজাখা ও সালনর রুগৈ এক পের মা কি নাম সামুং বুতাংনি বেখাগ মিয়া বরজলা নারায়ণপুর ডক্টর বি আর আম্বেদকরনি নকলাও ফাংসারা কাইমানি প্রদেশ বিজেপিনি কাস্কু অভিষেক দেবরাই খোয়াইহাঙ্কর বলং নাইখুংনি চেতনবাইব ভারত বাংলাদেশ আরি আমচাইনি কামি চামুক বস্তিতে আশ্রামবাড়ি আমচাইনি জুদা জুদা থাইও ফাংসারা কাইমানি সামুং বুতাং পালাইজাখা বিজেপিনি বিশালগড় মন্ডল কমিটিনি চেতনবাই হায়ুং তংখরসাল পালাইজাখা আরো মানজাখা এমএলএ সুশান্ত দেব চিথাম ত্রিপুরা ব্যাটেলিয়ানি এনসিসিনি চেতনবাই উমাকান্ত একাডেমি অডিটোরিয়াম হায়ুং তংখরসাল পালাইজাখা মোহনপুর ব্লকনি কলকলিয়া কামি পঞ্চায়েতব সাখাম হজাক মংতাই সাখাম চেরি নাইমা শিবির সংসামানি লগে লগে ফাংসারা কাইমানি সামুং বুতাং সংসার জাখা তেপানিয়া পঞ্চায়েত অফিস নখলাওব ও সালনরগৈ সংসার জাখা ফাংসারা কাইমানি সামুং বুতাং আরো মানজাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই উনকৌটি হাঙ্কর কয়লা শহর ব ও সাল বরমনি বিশিংতৈ পালাই জাখা त्रिपुरा क्रिकेट एसोसिएशन बाय नाइकलजाक ब्रीरकनी क्रिकेट बातायमंगो मिया थंगमंगखाइब्रै अंखा नरसिंगगढ़नी टीआईटी थंखलावो क्रिकेट अनुरागी कोचिंग सेंटर चुकु विकेट कमावै ब्राइट क्लब नो एमबीबी स्टेडियम बादरघाट कोचिंग सेंटर बाचीचा रान बाय यूनाइटेड बीएसटी नो तालतला थंखलावो स्पोर्टलिंगो क्लब चुकु चिसा रान बाय चलमान छंगनो ते नरसिंगगढ़नी पीटीए थंखलावो कॉस्मोपॉलिटन क्लब ची विकेट कमावै।

0: রয়্যাল কোচিং সেন্টার মেচেন খা তাবুক নবাটিবারী ককটুমা নকবাটিবার নাইকুনি বখাক্ত সাজাখা বস্কাং দামনি চিব্রিও হাস্তি জত্ত হাঙ্কর ফেরাঙ্ক গুইওয়াতে ওয়াউই মানু তিন সালনি সাকানি টুমারি 35 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 27 ডিগ্রি সেলসিয়াস গানাগিনি টঙ্গানো তিন আইচুক খামানি টুমারি টংমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ফুংনি দামবাতামই সতী 30 জরা ওয়াতে বাকা 6 মিলিমিটার ককব্রক বাই ককটুমা পরিমুং তাবুক জরাতে অরণ পাইখা উল্লি ককটুমা ওয়াইঙ্গানো সানজা দামসিনী তামই সতী ব্রিজিবাও
1: পর্যায়ক্রমে এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ, আকাশবাণী কৈলাসহর, রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ভারতী চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শুনছিলেন ভারতী চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, এরপরে শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

পর্যায়ক্রমে এতক্ষণ শুনছিলেন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলা শহর। শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান, আজকের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন লোকগীতি, শিল্পী সঞ্জিত মণ্ডল। 12:30 মনের মতো গান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে বেলা 1:05। কম্প্যাক্ট ডিস্কে শুনবেন শ্যামা সঙ্গীত বেলা 1:40। অনুষ্ঠানে আজকে শিল্পী হলেন মৃণাল কান্তি ঘোষ। লঘু যন্ত্র সঙ্গীতের আসর বেলা 2:15। 2:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনবেন বিভিন্ন ছবি থেকে নেয়া গান। সংবাদ বেলা 1 এবং বিকেল 3 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্মেন হোম প্রচারিত হবে সন্ধ্যে ছটায়, 6:30 কিষাণবাণী। সন্ধ্যে 7টায় ককবরুক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধুনু প্রচারিত হবে রাত 8:05। 8:30 বিষ্ণুপদ মান্নার কণ্ঠে শুনবেন লোকগীতি। পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন প্রচারিত হবে রাত 9:15। অনুষ্ঠানে আজ শুনবেন ডার্লিং ডার্লিং ছবির গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসর রাত 9:25। আসরে আজকের শিল্পী মালবিকা কারুন। অতুল প্রসাদী গান রাত 10:10, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। সংবাদ সন্ধ্যে 7:25 এবং রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9টায় এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতামন্ত্রীরা কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী সঞ্জিত মণ্ডল।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন সঞ্জিত মণ্ডল। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা মন্ত্রণা, এবারে শুরু হচ্ছে মনের।

0: সম্প্রচারিত হলো
1: দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। প্রথম গানখানি শুনুন শিল্পী মান্না দের কণ্ঠে, মার্জিনা আবদুল্লাহ ছবি থেকে।

গানখানি শুনলেন অদ্বিতীয় ছবি থেকে শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনুন রাজকুমারী ছবি থেকে শিল্পী কিশোর কুমার।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি এখানেই শেষ হলো। আকাশ বেনে কৈলা শহর স্টুডিও খুলিতে এখন সময় বেলা 1:29। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: করছি পার্থরথের মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটিরও টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক RBI সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে নিজেদের জায়গা মজবুত করেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
1: माननीय प्रधानमंत्री जी का जैसा बंगाल के प्रति जितनी सद्भावना है, वो सद्भावना सीधा साधा ट्रांसलेट होती है किस तरह से मोदी जी ने रेलवे के लिए फंड्स दिए। यूपीए सरकार जिसमें पूर्वतन मुख्यमंत्री मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए।
0: নবান্নে আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

0: রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি FOB এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি NOC রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
1: এছাড়াও দিল্লি, লখনউ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে সেই বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নোয়াপাড়া থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে যান, সেখান থেকে সোজা চলে যান নবান্নে। ভারতের রিজার্ভ ব্যাংক RBI সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের FPI-তে বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনৈতিক দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহার এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। ভারতে যাত্রীবাহী গাড়ি চলতি বছরের মে মাসে 4 লাখের বেশি বিক্রির নজির গড়েছে। এ কথা উল্লেখ করে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই সংখ্যা বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও উপভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নাম্বার যাচাই ও মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়ায় এই সিদ্ধান্ত। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল 6ই জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম Army-to-Army স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা যৌথ সভাপতিত্ব করেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং US আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। এই আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক কার্যক্ষমতা, বিভিন্ন বিষয়ে পেশাগতভাবে আদান প্রদান বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক সহযোগিতাকে আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজেরকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী জন্স জসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারে বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিচ জন্সকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করেছে বলে

0: ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না।
1: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Empty rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time or the wider UN membership, I would not delve any further into this.
0: পাঞ্জাবের ফিরোজপুরে ফাজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত 8 জন নিহত, আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন, অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরম, কাজিকোড়, ওয়ানাড, কান্নুর ও কাসারগড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাল্লাপুরম, কাজিকোড় এবং ওয়ানাড জেলায় আগামীকালও রেড অ্যালার্ট বজায় থাকবে। চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় জেলা শাসকরা এই 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাপ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলে এখন শুনুন স্থানীয় সংবাদ।
2: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের এবারের পরিবেশনা শ্যামা সঙ্গীত, শিল্পী মৃণাল কান্তি ঘোষ।

লঘুযন্ত্র সঙ্গীতের আসর এখানে শেষ হলো। আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, আমাদের সবশেষ পরিবেশনা হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন কুরবান ছবি থেকে, দ্বৈতকণ্ঠে গিয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং উদিত নারায়ণ।

গানখানি শুনলেন হ্যাঁ মেরি জান ছবি থেকে, দ্বৈত কণ্ঠে গাইলেন অনুরাধা পাড়োয়াল এবং বাপ্পি লাহিড়ী। শ্রোতাবন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছবি সাথী, দ্বৈত কণ্ঠে গিয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং উদিত নারায়ণ।

दिन में 2:30 बजे सिर्फ विविध भारती पर। सदाबहार नगमे।

0: सुनहरे दौर के सदाबहार गानों की महफिल
1: जाने
0: सोमवार से शनिवार

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, কিষাণবাণী অনুষ্ঠান 6:30। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রামধনু 8:05, 8:30 রয়েছে লোকগীতির অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। চিরনতন অনুষ্ঠানে জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান শুনবেন 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:20 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বিশ্ব সংবাদ। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধু শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি ঘর গৃহস্থির আসরে।

0: নমস্কার দাদা।
1: নমস্কার নমস্কার।
0: গড়গিরসির আসরে আমরা আজকে আইছি দাদা। এটা কোন গ্রাম?
1: এটা রাঙ্গিছড়া সৌরভার গাছবা পাঁচ নম্বর ওয়ার্ড।
0: আর দাদার নামটা কিটা?
1: আমার নাম অবনী দেবনাথ।
0: কেমন আছেন?
1: আছি, ঠাকুর যেমন রাখছে মোটামুটি, ঠাকুর যেমন রাখছে অমন লাগি পালো।
0: আচ্ছা, বহুদিন পরে আইলাম।
1: হ
0: আপনার ক্ষেত কৃষির উপর একটু খবর উপর নেওয়ার লাগি। এখন আপনার মানে কিটা আছে বর্ষাকালীন সবজি হিসাবে?
1: বর্ষাকালীন সবজি বলতে আমার তো এখন মানে এমন বাটে লাগাইছিলাম বাদরঙা সন্ত, মোটামুটি জেঙ্গা দেশি জেঙ্গা লাগাইছি। বাদরঙা সন্ত আমার কন্টিনিউ জেঙ্গা থাকলো মানে। তারপরে রামাই লাগাইছি দুই বিছরা, বিছরা ফুল হয়ে আইছে আর বিছরা মোটামুটি উঠা আরম্ভ হয়েছে। এখন এবারের বৃষ্টির কারণে এমন ভাবে বৃষ্টি হয়েছে আর কি,
0: বৃষ্টি
1: দিছে বলতে আমার বিছরাটা একটু নিছু, প্রায় বিছরা আইলের উপরে দেড় ফুট এক ফুট এরকম জলে গেছে কি মানে দুই
0: মানে জল কিটা বারোইবার সুযোগ নাই?
1: বারোইবার সুযোগ নাই বলতে আমরা সামনে একটা কালভার্ট আছিল, এটা কালভার্ট আমরা হদিক নিচু আছি, আমার দিক উঁচা আছে, ও কালভার্ট দিয়ে জল বাইরিয়া যায়। আর ওই কালবার খরার সময় কালবারটা ফুরছে না আর কি, চার পাঁচ বছর আগে এই কালবারে ফ্লাড করছে আর সম্পূর্ণ কালবারের সাইড ভাঙ্গিয়া ওই কালবারের সামনে এনে যে জমিন, ওই জমিনটার মধ্যে ফলাইছে প্রায় দুই ফুট আড়াই ফুট এরকম উঁচা করিলছে। উঁচা করিলেও নিচু জায়গা যে জল যাইতে, ওই জলটা তো আমার কেন আটকে যায়। এখন আর দিকে মালিক নালা সাইডে দিয়ে নালা করতেও দেয় না, ওই বেশি বৃষ্টি দিলে জল বাড়তে পারে না, আস্তে আস্তে শুয়ে শুয়ে আস্তে আস্তে ক্রমশ যায় আর কি। সেই কারণে রামাই তো জঙ্গা প্রথম কত জল মানে
0: জল লাগলে পরে এরপরে যখন আপনার রোদ্র উঠে যায়
1: নষ্ট হয়ে
0: যায়।
1: প্রথম আবার ডুবাইছে, ডুবানির পরেও ইয়ার পরে মানে বাপসি ইচ্ছা যাই হোক বাঁচি দিব, এরপরে আবার ডুবাইছে, এরপরে আবার ডুবাইছে, এটা করে ওই সাইডবার ডুবাইছে, ডুবানির পরে জঙ্গা একসাথে মরে গেল। তারপরে বেন্ডি এটাও ওই জল ইয়ে করতে করতে নিচে
0: দিয়ে
1: ভেন্ডিটা সহ্য করতে পারে, কিন্তু এরপরে যে ওই বৃষ্টি বৃষ্টি ছাড়ান না ভেন্ডির মধ্যে গাছ হইয়া পুরা জাবলা জাবলা হয়ে গেছে আর কুদাল লাগে আর তোলার মতো কোনো উপায় নেই, ও ভেন্ডির ক্ষেত্রেও শেষ। তারপরে আশা করছি রামাই ভালোই রামাই হয়েছিল,
0: তো ওই জেঙ্গা কিছু ব্যস্ত হতে পারছিলেন?
1: এটা অল্প স্বল্প যখন জেঙ্গা ভেন্ডি গেছে কি তখন আশা করছি। তারপর শশা আছিল, তো শশা তো আরো আগেই গেছে কি, শশা তো জল সহ্য করতে পারে না, তো শশা প্রথম গেছে, তারপরে গেছে জেঙ্গা, তারপরে গেছে ভেন্ডি, তারপরে গেল রামাই, মানে ক্রমশ ক্রমশ একটার পরে একটা প্রায় পনেরো বিশ দিনের ভিতরে সব
0: সব এরপরে আপনি আর এটা ইয়ে করছেন
1: এখন এই যে বৃষ্টি তো করাই দেন না, বৃষ্টি না ছড়াই যে কিছু লাগাইম, কারণ এটা তো আমার মেন কথা হইল আমি যেটা লাগাই নিজে এই আমি রাসায়নিক সার ব্যবহার।
0: আচ্ছা আচ্ছা,
1: কারণ আমার সব গোবরের উপর নির্ভর। এই খাওয়া খাদ্য বাদে যেগুলা এক্সেস হয় ওগুলা বাজারজাত করি আর কি। এবার এরকম মানে অতদিন পর্যন্ত চলছে, কখনো টুকটাক চলে, কিন্তু আর বাজার নেওয়ার কোনো ব্যবস্থা নেই, এরকম অবস্থা সবটা আমার শেষ হয়ে গেছে।
0: এমনি এখন আপনার খাওয়া দাওয়া চলে?
1: খাওয়া দাওয়া মোটামুটি চলে,
0: মানে সেই ব্যস্ত আর পারেন
1: না? না ব্যস্ত পারি না, এই হলো সমস্যার
0: মধ্যে। আপনার লাগাইবার চেষ্টা করছেন?
1: না, নতুন করে লাগাইবার চেষ্টা করতাম যে বৃষ্টি তো ছাড়ান না, আর মাটি একটু না শুকাই।

0: গাছ মারার ঔষধ দিলে তো মাটির নষ্ট হয়ে
1: যায়,
0: নষ্ট হয়ে যায়। আমি যেমন সার ব্যবহার করি না, ওতে ছাগলে দা জমাইয়া গুড়া করি দেই, তারপরে গোবর শুকনা গোবর গুড়া করিয়া দেই। আমার গোবরের উপরেও নির্ভর থাকে, কারণ নিজেই তা খাওয়ার লাগিয়া আমি অন্য সার ব্যবহার করি না।
1: এবার
0: ওই ব্লক থেকে একটা মেশিন দিছে, এটা কোন যুক্তি বানাইছে আমি অনুমান করতে পারছি না। এটা চাক্কা দুইটা দিয়া আপনার মানে জিনিসটা দেখাই, ওই যে সামনে দেখা, এটা কোনো কাজেই লাগত না। না গাছ হয় না, এটা মানে ঠেলিয়া আলুর আলুর জান তোলাতে যুক্তি ছাড়া হাজ হয়েছে, কিন্তু এটা বানাইতে তো সহারে অনেক টাকা খরচ আছে।
1: মানে লুর তোলার লাগেনি,
0: লুর তোলার লাগিয়া, কিন্তু লুর তোলার লাগিয়া যেটা ইয়ে করছে আর কি, এটা কোনো সুবিধা
1: মাটি উঠে না,
0: মানে মাটি যদিও উঠিয়া থাকে আমরা যেভাবে মানে সাইমু এইভাবে এটা উইত নাই, এটা সৌন্দর্যজনক হয়েছে না। আর একটা জিনিস আমরা আগে দিয়া সামনে দিয়ে ঠেলাই ঠেলাইয়া এটা শক্তি লাগে, কিন্তু পিছন দিকে টানলে আগে দিকে ঠেলাইলে যে শক্তি লাগবো, পিছন দিকে যেমন গরুর লাঙ্গল দিয়া পিছন দিকে টান টান মানে সুন্দর করে সোজা করিও তোলা যায়, আর তেমন অসুবিধা না, তেমন শক্তিও লাগে না। কিন্তু এটার শক্তি প্রয়োগ করব যানগুলো সোজা হইত নাই, এটা আমার লাগিয়া দেখা মাবা আমার দিকে আরো দুজনে পাইছে কতটুক যুক্তির মধ্যে হইছে না হইছে, আমি যে এটা যেমন এলাও করতাম না, আপনি এটা দেখলেও মানে হইবা বলে এটা এরকম কিরকম বানাইলো এই প্রকৃত খাজর হইতো, সুবিধা হইতো, যেমন একটা দমকল দিছে এটা জল সেচ দিলে এটা উপকার হয়, ট্রেক্টর এটাও তো যেমন আমি নিজে ব্যক্তিগত ট্রেক্টর কিনছি, আচ্ছা এটাও তো উপহারর, স্প্রে মেশিন এটাও তো উপহারর, কিন্তু এই যে একটা জিনিস দিছে আর কি, কই ব্যবহার করতাম, এটা ব্যবহারের যোগ্য না, হো ফালাইয়া রাখি দিয়েছি, এটা লোহা লাভ করা হাজার গেছিল ঘুরা নইতে হইতে আর কি, এটা কোনো খাদ্য
1: মানে একদিনও আপনার এটা
0: না না আপনার
1: লইয়া গেছিল
0: না না লইয়া গেছি না, আপনি উঠবা নিতে আচ্ছা
1: দেখো আচ্ছা, মানে আমি কথা কইছি না আপনি ট্রাই করছিলেন এটা দিয়া,
0: এটা ট্রাই করার যোগ্যই না এটা, যুক্তির মাধ্যমে হয়েছে না,
1: নাইলে হতে বোধ হয় আপনার এই গাও সবাই মানে প্রচুর বিলি করছে,
0: আমরা এখানে আমরা উত্তর দিকে একটা পাইছে এটা কোন যুক্তি দিল আর কিটা ফর্মুলা বানাইলো, ওটা একটা দেওয়ার যা তৈল নি আর এই পয়সা খরচ আর কি অর্থ আছে, আমিও তো একটা ভাবলাম বা এইরকম আমিও তো ভালো রাখেছি, এটা তোমার কোনো হাজো লাগছে
1: নাই নাই করে আপনার দাম যে কম যে তো বোধ হয় হাজার
0: দুই হাজার নাইলে
1: দুই
0: আড়াই হাজার টাকা হইব, দুই হাজার আড়াই হাজার টাকা খরচ হইয়া যদি এটা উপকারে লাগতো ওটাই তো পয়সার অবমূল্যায়ন হয়েছে, মূল্যায়ন হয়েছে না পয়সাটা।
1: একশো
0: জনের মাঝে ভাস পরিবার হইতা নাই ওইরকম অবস্থা, যে না করার কারণ তখন মানুষের এই মাগনার চাউল ফাইলার, আর মানুষ না করতে করতে করতে যে কোনো জিনিস অলসতা হয়ে গেলে কি অলসতা দিনের পর দিন বাড়তে থাকে, এটা চিন্তা করে না,
1: আমি একলা করলে তো গরু ছাগলে খাই দিব,
0: এটাই মানে সমস্যা হয়,
1: দেরা দিয়ে করা লাগে
0: করা লাগে
1: সবাই যদি।

0: আপনারা এই কথা কবুন, তে তো আমার ক্ষেত্রটাও না,
1: না না এটা তো ওর না তো এইরকম মানে আউসখেটটা ঘোরা ডেমে গেছে গিয়া মানুষ করেই না, কিন্তু আমরা এই দেখছি তারা আউসখেট মোটামুটি করে,
0: ভালোই করে
1: ভালোই করে, এবং আউসখেট সাথে সাথে ওদিকে করলো মারা দিয়ে ওদিকে ধান বিক্রি করে দিল, তাদের একটা সুবিধা আছে, কিন্তু আমাদের এদিকে এই সুবিধা নাই, যেহেতু কেউ করে
0: আপনার হিন্দু বস্তির দিকেও দেখলাম কিছু কিছু মানুষের করে,
1: এটা হলো বেড়া টেড়ার ভিতরে ভিতরে সবাই সবাই যেটা আছে ওটা করে, যেমন এবার দানের কথা কই অন্যান্য বছর সহার দান নেই, এবার তো সহার দান নিছে না, এমআইএফসির দান নিছে না নেওয়ায় অধিকাংশ মানুষের, যেমন আমার ওই তো বাণিজ্যের মধ্যে দান ভরে দিছে, এই বিক্রি করতে আমার দাম না, সহারে নিলে এটা রেট হওয়া যায় ভালো,
0: আর
1: একলগে নিল গিয়ে একটা না টাকাটা মিলল, এবার তো সরকারও নিল না, আর এমনি সাধারণ ভাইকারে ডাকলে তারা গুরুত্ব দেয় না, আর দানের রেট অনেক কম হয়, এমনি সরকার তো মানে 8,000-8,500 মতো পড়তো, 1,800 পড়তো, আর ওখান তারা 7,200-300
0: এটা খেয়ে দেয় 7,200
1: এইটাও তো মানে পাবলিক যারা

0: বেড়া ছেড়ার বিচে বিচে সবাই সবাই যেটা আছে ওটা করে, যেমন এবার দানের কথা কই, অন্যান্য বছর সরকার দান নেই, এবার তো সরকার দান নিছে না, এমআইএফসির দান নিছে না নেওয়ায় অধিকাংশ মানুষের, যেমন আমার ওই তো বাণিজ্যের মধ্যে দান ভরে দিছে, এই বিক্রি করতে আমার দাম না, সরকারে নিলে এটা রেট হওয়া যায় বলা,
1: আর
0: একলগে নিলি একটা না টাকাটা মিলল, এবার তো সরকারও নিল না, আর এমনি সাধারণ ফাইকার দেখলে তারা গুরুত্ব দেয় না, আর দানের রেট অনেক কম হয়, এমনি সরকার তো মানে 8,000-8,500 মতো পড়তো, 1,800 পড়তো, আর ওখান তারা 7,200-7,300
1: গতবার
0: দান। আর এটাও গত যে সাইল খেতর দান আছে, এবার তো সাইল খেতর হইছে না, গতবারের দান এর কারণে মানুষের যখন ক্ষেত করতো, ক্ষেত করিয়া চাউল লিয়া বাজারে গেল, খার চাউল খেয়ে নেই কিনিয়া
1: এইটা
0: ঠিক আছে, যেমন একজনের 10 কেজি চাউল লাগে, তার অন্তত 5 কেজি ওদিকে ভাবিল, তার 5 কেজি কিনা লাগলো, তো 5 কেজি কিনা লাগাই যদি যদি তার যে পরিশ্রম লাগে ইয়ার অন্তত 10 ডাবল পরিশ্রম লাগবো ক্ষেত করিয়া, ক্ষেতের মধ্যে পরিশ্রম বেশি আর উপার্জন কম, এমনি যদি দিনটো যদি এখন অধিকাংশ মানুষের ক্ষেতর কাজে গেলে হইব না, আমার সময় নাই, আমার অপশন নাই, বাড়ির নিরাই বইটা হবো, কিন্তু ক্ষেতর কাজে আইতো নাই, আর এমনি রোজগাম কন্যা নেই, রোজগাম তার শরীর আছে, ইয়ে কাজ করতে পারবো, যেমন সুযোগ আছে, ঘরের খামো গেল 10টার সময় ইয়া খামো ধরিল, 5টা বাজতে
1: 10টার সময় গেল, মাইল বাড়তে 11টা বাজে,
0: হ্যাঁ, এবং উনি গাঁও আছে, ইয়া খামো গেল, আর আপনার ক্ষেত্র আইলে সেখানেও তো
1: গাঁও
0: আছে, সুযোগ নাই, এন চাহ ভাবিব, ভাতও ভাবিব, পানও ভাবিব, মানে সব সময় টাইমে টাইমে যেটা খাইবার এটা খাইব, খাইতে পারবো, কিন্তু এটা শিকার হইতে নাই, কেন পরিশ্রম বেশি, মানুষ যখন পরিশ্রম করতে শিকার হইয়ন না, আনা পরিশ্রমে মানুষের ভাত খাই, কোনো মন্ত্রে যদি চলে যাই টাঙ্গি বাড়িতে গাদ্দার পরিশ্রম করতাম না, যে আমরা তো ট্যাক্সি আমার জায়গাও কিছু আছে, বাসের জায়গাও আছে, দান ক্ষেত্রের জায়গাও আছে, এটা তো সারিয়া পারি না, লস আর লাভের চিন্তা করি না, আমরা এটা করতেই আমরা সংসার রক্ষা করতেই
1: দীর্ঘ বছর ধরে আপনার ক্ষেত্রে আপনার জীবন জীবিকা চলে,
0: এটার উপরে আমার
1: অন্ত আপনার না করলে তো উপায় নাই, তো না না ওই সবাই ওই আপনার একটা কথাই হয় যে অমুকে করে না আমি একলা করতাম নি, করলে তো আমার বেড়া দেওয়া লাগবো, এটাও ঠিক, বেড়া দিয়া তো আর
0: না করেন,
1: ক্ষেত করা যাইতো, এটা তো সম্ভব নাই, তো এখন আপনার সবাই ওই
0: কিছু দিন তিন দিন ধরে একটু টাই করতাম, বিছানা তো মানে ফুরিয়া থাকবো, কিন্তু মানে আমার তো আলি ফেলানি লাগি যায়, তো এক বিছা মানে এক্সেস হইব, তো বিছা চেষ্টা করতে শশা লাগাইছিলাম, জেঙ্গা লাগাইছিলাম, এটা হুরিয়াটো বেড সরি সরিয়া, কিন্তু এটা যদি মাটিয়াটো জোৰ জোৰা নহয়, বৃষ্টি সকালেও দেয়, রাত্রেও দেয়, মানে মাটিটা ঠামতেই পারে না, এটা সপ্তাহ ধরে চেষ্টা করতাম, কিন্তু সাজও লাগাইতো আমার দাম না, তো মনে হলাম আর কি যা যাই হোক, যদি ও কার না হোক একটু চেষ্টা করিয়া দেখি, যদি হয়তো 400-500 টাকা আমার খরচা হইব, খরচা হইয়া ওইলো ওইলো আর নাইলে নাই, ও মানে
1: মানে ওই হিসাবে আপনি
0: ঠিলার মাটি যারা না নিথার বার হয়, আমরা তো থলুয়া মাটি, ফ্লাট দিলে ফ্লাট উঠি যায় গিয়া,
1: আর বেশি বৃষ্টি হইলেও জল জমি যায়,
0: জমি যায়,
1: এটা একটা আপনার অসুবিধা, ও যখন শীতকাল আইলে পরে আপনার সুবিধা,
0: হ্যাঁ সুবিধা,
1: মানে আপনি আপনার এই ক্ষেত্রে শীতকালের সময় সুবিধা, চাষবাস আপনার ঠিক মতো করতে পারেন, তো এখন যেহেতু আর ওই যে কইলা যে আউস করতে নাই, তো এটাকে তো বাগিও দিতে নাই,
0: না বাগিও আমার মানুষে করলে তো বাগিয়ে দিতাম, কেউ করতো নাই,
1: কিন্তু
0: সুবিধা নাই, কেউই করে।

0: না, পুরা মাঠকে মাঠ খালি থাকে, তারপরে গরু মানে সারা থাকে প্রত্যেকের।
1: যেটা ফলাইবে এটা তো আপনার 12 দিন বা 14-15 দিনের আলু আপনার লাগাইবা।
2: আচ্ছা,
1: বা ধান চাষ করলে পরে তো আপনারা তো বোধহয় শ্রী পদ্ধতি হরিত নাকি?
0: আমি তো প্রজেক্টর নিয়মে আমি করি। আমার দেখি দান হয়েছে নাকি, আমি তো দান দিতাম, আপনার তো নাম লিস্টে নাই বলে ওখান না সিপিএম আমল থেকে 25 বছর থেকে নিল এই আমার, আমি দিয়া যার আমার আমার এখন নাই যারা লিস্টে নাম আছে আমরা দিকে যেমন একজন দুইজন তিনজনেরই আমরা গ্রামের মধ্যে, তারা দেখিলাম না না আমি তো মিটিং এ গেছি না, আমরা জানছিও না বলে, আমিও তো জানছি না, এরা তো আর দেওয়া হয়েছে না, কিন্তু অন্য গ্রামের দিয়ে দেওয়া হয়েছে এটা আর কিছু জানিস না।
1: আমার তো মনে হয় এবার নেওয়া হয়েছে না,
0: মনে হয় না
1: নেওয়া হয়েছে না,
0: আমি সঠিক কইতে পারতাম না,
1: কারণ আমি আরো কয়েক জায়গাতে জিজ্ঞাসি যে না নেওয়া হয়েছে না, আমি তো দিতে পারছি না কইলো আরে। আচ্ছা, তো মোটামুটি আপনার এই ক্ষেত কিছু লইয়েও আপনি আসুন, আর ওই আপনার এমনি গরু টরু আপনার আছেন?
0: গরু আছে, গরু 4-5টা আছে,
1: গাই 4-5টাই আছে। এটা কি তো গাই গরু নি?
0: গাই গরু।
1: এইটা দুধ দিতে বিক্রি করেন না? সব খাই,
0: নিজে খাই, নিজে খাই বিক্রি করি না,
1: সব দুধ খাই লেন নি?
0: এটা অল্প স্বল্প দেয়, গরু তেমন সুবিধা নাই, মোটামুটি আছে,
1: খাওয়ার খাবার বুঝ চলে,
0: খাবার বুঝ চলে।
1: আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ওইটা যাই না আর কিতা করবা।
0: আচ্ছা ঠিক,
1: কারণ আপনার বৃষ্টিও যখন আপনার ইয়ে করে নিল এবার, এখন আবার নতুন করে দেখুন আর। ঠিক আছে, অনেকক্ষণ কথা কইলাম, আপনার ক্ষেত কৃষি যাতে আরো যাতে দিন দিন উন্নতি হয় আমরা এটা চাইমো। নমস্কার দাদা।
0: নমস্কার নমস্কার।
3: আগামী 7 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 50% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, অতিরিক্ত গরম আবহাওয়া গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়াকে প্রভাবিত করে বৃদ্ধি ব্যাহত করে। অধিক আর্দ্রতা পাউডারি মিলডিও, রাস্ট এবং ব্লাইটের মতো ছত্রাকজনিত রোগের অনুকূল পরিস্থিতি তৈরি করে। জাপপোকা এবং সাদা মাছির মতো কীটপতঙ্গ আর্দ্র জলবায়ুতে বংশবৃদ্ধি করতে পারে। অতিরিক্ত গরম ফুলের বিকাশ এবং পরাগায়নকে প্রভাবিত করতে পারে, যার ফলে বিশেষ করিয়া শাকসবজিতে ফল ও বীজের উৎপাদন কমিয়া যাওয়ার সম্ভাবনা। গরম আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর অস্বস্তির কারণ হইতে পারে, যার ফলে খাদ্য গ্রহণ বৃদ্ধির হার, দুধ উৎপাদন, প্রজনন ক্ষমতা, সার্বিক কর্মক্ষমতা কমি যেতে গিয়া পারে। অতিরিক্ত গরম আবহাওয়ায় ডিম উৎপাদন এবং ডিমের গুণমানও কমতে পারে। বিগত কয়েকদিন ধরিয়া বৃষ্টিপাত না থাকার কারণে জমির অবস্থা বিশেষ করিয়া জমির তসের পরিমাণ স্বাভাবিক হইয়া আইছে। তবে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা থাকায় জমি যাতে দ্রুত তস না হারায় এল্লাগিয়া মালচিংয়ের ব্যবস্থা করা দরকার। গরম আবহাওয়ায় গবাদি প্রাণীর গোয়ালে বান

দিয়া রাখায়। বালা গরম এবং আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর লাগিয়া অস্বস্তির কারণ। আমরা লক্ষ্য করি আপনারা অনেকেই গবাদি পশু ছাড়ি দিন, তারা গাছের নিচে আশ্রয় নেয়। আবার কেউ কেউ সেই গবাদি পশুরে ঠাটা রৈদর মাঝে ডিগরা দিয়া রাখি দেন, গরুয়ে আশপাস করে এবং ছুটাছুটি অনেক সময় করতে থাকে একটু ছায়ার লাগিয়া। এই কাজ আপনি করবানা, গোয়ালে স্বাভাবিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হইব, পরিষ্কার জল খাইতে দেওয়া লাগব, গোয়ালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা একান্ত দরকার। গবাদি প্রাণীর দেহে বর্তমান আবহাওয়ায় পরজীবীর আক্রমণে যথেষ্ট সম্ভাবনা। আক্রমণ নিয়ন্ত্রণে বুটক্স 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া গোয়াল ঘরে স্প্রে করতে হইব। ধান যারা চাষ করবা তখন কিন্তু মূল জমিত লাগানির সময় হয়ে গেছে গিয়া, অল্প বয়সে স্বাস্থ্যকর চারা রোপণ করতে হইব, প্রতিস্থাপনের লাগিয়া উপযুক্ত ব্যবস্থাদি গ্রহণ করতে হইব। চারা তোলার সময় আমরা সাবধানে তুলমু এবং মূল জমিতে লাগাইব। এসআরআই পদ্ধতিতে দ্বারা ধান চাষ করবা আপনারা তো জানেন কিভাবে করতে লাগে। ক্ষেতের আশপাশে যদি সারাটা আপনারা করি লাইন তাইলে সবচেয়ে সুবিধা, নাইলে একটা ডালা বা বড় কোনো পাত্রের মধ্যে কিন্তু আপনারা সারাটি তুলিয়া লইয়া যিবা। জমির আগাছা পরিষ্কার করার লাগিয়া বর্গাকারে চারা রোপণ করবা। এক আইল তাকিয়া আরো কাইলোর দূরত্ব এবং গাছ তাকিয়া গাছের সঠিক দূরত্ব রাখতে হইব। এক জায়গায় 2 থেকে 3টার বেশি চারা লাগানির প্রয়োজন নাই। মে মাস তাকিয়া আগস্ট মাস লেবু জাতীয় গাছের কাটিং লাগানির সবচেয়ে উপযুক্ত সময়। বৃষ্টি মরশুম শুরু হওয়ার আগে যে সমস্ত জমিতে লেবু জাতীয় গাছ লাগানি হইব, আপনারা এই জায়গার মাঝে 0.5 বর্গমিটার গর্ত 3 মিটার ব্যবধানে করিয়া নিতে পারেন। চারা লাগানির আগে মাটি এবং সার সমানুপাতে মিশাইয়া কিছুদিন রাখিয়া দিতে হইব। এই সময় মুরগির রানী ক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে এই টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসকের উপস্থিতিতে আপনারা করাইবা। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন রকমের ভাইরাসজনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, টাটকা এবং পরিষ্কার খাবার খাইতে দিতে হইব। বর্তমান আবহাওয়ায় শুকরের দেহে ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। তাপমাত্রার ও খাদ্যের হঠাৎ পরিবর্তন এই রোগের লাগিয়া অনেকটাই দায়ী। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খাইতে দেওয়া প্রয়োজন। সবার প্রতি অনুরোধ, আপনারা বা আমরা যারা সকাল সন্ধ্যা জমির মধ্যে কাজ করিয়ার খেয়াল রাখবা, রৌদ্র ওঠার আগে যতটুক ফাড়া যায় কাজ করিয়া নেওয়ার লাগিয়া। দুপুরের রৌদ্রে কোন অবস্থাতে নিজে মাঠের মধ্যে কাজ করবা না, ছায়ার মধ্যে যে কাজগুলি করা যায় এই কাজ আপনারা করবা। রৌদ্র যখন একটু জিম খাইব এরপরে গিয়া মাঠে আমরা কাজ করতাম পারব। যারা আউশ ধান লাগাইবা মনস্থ করছেন আপনারা কিন্তু অবশ্যই এসআরআই পদ্ধতিতে যদি করেন তাইলে অনেকটাই লাভের সম্ভাবনা আছে। অনেক জায়গা লাগানি শেষ, কারণ ওই জায়গার আউশ তুলিয়া তারা রবি মরশুমের বিভিন্ন ফসল চাষের লাগিয়া জমি তৈরি করবা। সঙ্গে রবি মরশুমের ফসল যাতে আগুয়ান তারা বাজার নিতে পারেন এর লাগিয়া তারা ওহনো আউশ ধান লাগাই লিছেন। খেয়াল রাখবা আপনার গবাদি প্রাণীর দিকে এবং খেয়াল রাখবা আপনার বাড়ির সবার দিকে। প্রয়োজন ছাড়া প্রখর রৌদ্রের মধ্যে বাড়ির তাকিয়া বাইরইবা না কাজ ছাড়া। লক্ষ্য রাখবা পর্যাপ্ত পরিমাণে জল খাইতা, সঙ্গে লেবুর শরবত কিন্তু আপনারা পানীয় হিসাবে গ্রহণ করতে পারেন।

শুনলেন ঘর গৃহস্থির আসর। আকাশবাণী কৈলাসহর, এখন শুরু হচ্ছে কিষাণবাণী অনুষ্ঠান।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, বালা আসইন নিশ্চয়ই আমরার দাদা দিদি বৌদি মাসিমা হলেই তে আইজ আসরে আরো একজন দাদা বাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। তে নমস্কার আজ্ঞা দাদা বাবু, তো আপনার পরিচয় খান আপনি দেউকা।
2: নমস্কার।

0: আমি শ্রীনাথ বৈদ্য, কৃষি বিজ্ঞানী, অনুগুলি ত্রিপুরা।
1: আচ্ছা, তো আজ আপনি আসরে কিতা আলোচনা করবা দাদাবু?
0: অ্যাকচুয়ালি এখন মানে বিশেষ করে এই সময় আমার আলোচনা আমি রাখছি পান চাষ। বিগত কয়েকদিন আগে আমাদের মধ্যে যে ঝড় জাম কালবৈশাখী চলে গেছে, সেই কালবৈশাখী তাণ্ডবে আমাদের অনেক পান বরজ নষ্ট হয়ে গেছে। এছাড়া এই সময়টাই আমরা নতুন পান বাগান তৈরি করতে পারি, এর জন্য আমি আশা রাখছি যে আমরা যারা কৃষক ভাইরা আছেন তারা আমার যে আলোচনা পান চাষ সেটা শুনবেন।
1: আচ্ছা, খুব একটা মূল্যবান আলোচনা কররা কিন্তু, কারণ আমরা কৃষক দাদা দিদি মাসিমা সকলে ফান এমন বালা পাই, বাত না খাইবা, কিন্তু ফান যদি তুরা দিলাইন তারা দিন কাটাই লইতে পারবা। আচ্ছা, শুরু করুক আপনার আলোচনা।
0: বলছিলেন, আপনি ঠিকই বলছিলেন, পান একটি অর্থকরী ফসল। এই পানটা আপনার আমাদের ত্রিপুরাতে পাহাড়িগণ, বাঙালিগণ বা মণিপুরীগণ পান তাদের থাকতে হবে। পান যদি না হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওনাদের মুডই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মহিলারা, বিশেষ করে মণিপুরী মহিলারা, বাঙালির এমনকি আমাদের ট্রাইবাল দাদা দিদিরা আছেন, পান তাদের থাকতে হবে। হ্যাঁ, আমাদের ঘরেও পানের ব্যবস্থা আছে। এখন পানটা করতে গেলে আমাদের চাষিকে তৈরি করতে হবে, পান চাষ সম্বন্ধে আমাদেরকে বিস্তৃত জানতে হবে। পান চাষটা খুবই সহজ সরল কিন্তু খুবই কঠিন। আমি বিগত কদিন আগে বিভিন্ন ফিল্ডে পর্যবেক্ষণ করেছি যে বিগত যে আপনার কালবৈশাখী তাণ্ডব দিয়েছে, পান বরজ নষ্ট হয়ে গেছে। আপনারা যারা কৃষক দাদা জানেন, আমাদের কুমারঘাটে যে আমাদের একটা বস্তি আছে সেখানে প্রায় 680 পরিবার লোক, এটাকে আপনাকে বলে চিটাগাং বস্তি, চিটাগাং 680 পরিবার পান চাষ করে, এই পান চাষের উপর নির্ভরশীল। উত্তর ত্রিপুরার বা অনুকূটি ত্রিপুরার যত প্রাণ ওইখান থেকে আসে, ওইখানে গিয়েছিলাম, ওইখানে দেখলাম। এখন বলছি, এখন পান চাষের নিয়ে আলোচনা করার মূল কারণ হলো এই মাসেই আমরা নতুন পান তারা লাগাবো, বৈশাখ মাসে আমরা লাগবো। বৃষ্টি হলে কিন্তু আবার লাগাবো না। এখন যে লাগাবো, চারাটা কোত্থেকে আনবো, চারাটা কিভাবে শোধন করব, কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, এই চারটা জিনিসের উপর আমাদের আলোচনা করতে হবে, আমাকে আজকে বলতে হবে। এখন যে চারাটা নেব সেই চারাটার মাতৃগাছ কমসে কম 3-4 বছর পুরানো বয়স হতে হবে। এক বছর চারা থেকে আমরা কোন লতানো পান নেব না। আমি আগেই বলেছি যে পান একটি লতানো বহু বর্ষজীবী একটি গাছ। এই গাছটা যদি 4-5 বছর হয় সেখান থেকে 2-3 সেন্টিমিটার, মানে 1-1.5 আঙ্গুল লম্বা আপনার লতান নিয়ে কেটে নেব। একটা গাছ থেকে আমরা দেখেছি প্রায় 70-18টা আমরা নূতন লতা নিতে পারবো, যে লতাটা পরবর্তী সময়ে গাছ হিসাবে আপনার কাজ করবে। এই গাছটাকে যে কাটবো, যে ছুরি আছে সেই ছুরিটা আপনার জীবাণুমুক্ত হতে হবে। আমরা জানি পানটা আমরা যেহেতু খাই, সেই পানের মধ্যে আমরা যতটুকু সম্ভব রাসায়নিক সার বা রাসায়নিক ঔষধ যাতে আমরা কম ব্যবহার করি। আমি প্রত্যেকটি আলোচনাতেই বলেছি যে আমাদের যে পরিবেশ পরিস্থিতি, জলই বলেন, বায়ুই বলেন, আকাশেই বলেন, আজ বিভিন্ন দেশে দূষিত, আজ বিভিন্ন আমাদের বিভিন্ন কলুষিত। আমরা এই যে জীবাণুমুক্ত পৃথিবী গড়তে গেলে আমাদের প্রথমেই দরকার এগ্রিকালচারের যে রাসায়নিক সার এবং রাসায়নিক ঔষধ তার যে ব্যবহার সেটা কমিয়ে আনা, যতটুকু সম্ভব জৈব সার এবং জৈব ঔষধ। জৈব সার তো আপনি জানেন, জৈব কেঁচু সার আছে, গোবর সার আছে, পাতা পচা সার আছে, আর জৈব ঔষধ আপনারা জানেন, আমরা জানেন যে এই যে নিম খোল, তারপরে আপনার আছে নিম গাছের পাতার যে খোল, যে পাতার যে রস, সেটাকে রসে ছেচ করে আমরা যদি সেটা যদি আমরা গাছে প্রয়োগ করি সেখান থেকে আমরা উপকার আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারবো। তাছাড়া আপনি জানেন গোমূত্র কতটুকু জীবাণুনাশক সেটা আপনারা বলে লাভ নেই। আমরা যারা কৃষি বিজ্ঞানী আছি আমরা রিসার্চ করে দেখেছি, গোমূত্র 1 লিটার গোমূত্রের সাথে যদি আমরা 15 লিটার জল মিশ্রিত করি, তা যদি আমরা গাছে ছিটিয়ে দিই, তৎক্ষণাৎ বিভিন্ন ধরনের পোকা মাকড়, যা পোকা, এপিড, তারপরে শোয়ে পোকা, ধোয়া পোকা, পাতা মোছানো পোকা নষ্ট হয়ে যায়। আমি আমার আলোচনাতে আসি, আমি আবারও বলছি যে পান গাছে দুই থেকে তিন ইঞ্চি যে লম্বা যে আপনার লতানো, সেই লতানোকে

0: কি দ্রবণের মধ্যে আপনার জীবাণু নাশ করতে হবে। সেই দ্রবণটা কি কপার অক্সিক্লোরাইড একটা ওষুধ সেটা। কিন্তু আমি বলি যে আমি প্রথমে বলি এটা আপনারা ব্যবহার করবেন না, আপনার ঘরোয়া পদ্ধতিতে একটা ওষুধ ব্যবহার করবেন যার নাম হচ্ছে বড় মিক্সচার। বড় মিক্সচার মানে 50 গ্রাম চুন 5 লিটার জলে গুলে নিবেন, সেটা গুলবেন একটা মাটির পাত্রে, সেটা যদি অ্যালুমিনিয়াম বা অন্য পাত্রে করবেন না বা বেশ বিষক্রিয়া হবে। আর একটা পাত্রে সেটা মাটির পাত্রে রাখবেন 50 গ্রাম তুঁতে, যেটাকে আমরা বলি কাসমল্লিকা বাংলা ভাষায়, 50 গ্রাম তুঁতে 5 লিটার জলে গুলে নেবেন। গুলার পরে সেটাকে 12 থেকে 14 ঘন্টা রেখে দেবেন, আগের দিন রাতে রাখবেন, পরের দিন সকালে দুইটাকে মিশ্রণ করে নেবেন। এই মিশ্রণ করার পরে যেই দ্রবণটা তৈরি হলো সেটাকে বলা হয় 0.5% বড় মিক্সচার। সেটা হলো ঘরোয়া পদ্ধতি তৈরি করবেন, সেটার মধ্যে কোনো রাসায়নিক বিষক্রিয়া থাকবে না এবং আপনার রোগ পোকা ছত্রাকেই বলেন ব্যাকটেরিয়া বলেন ভাইরাসেই বলেন সেটা মুক্ত হবে এবং সেগুলি ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলি যে গাছ থেকে লতা কাটার পরে সেই দ্রবণে 3 থেকে 4 মিনিট সেটা আপনার শোধন করে নেবেন, পরবর্তী সময়ে সেই গাছ থেকে কোনো রোগ পোকার আক্রমণ হবে না। এরপরে আপনার করতে হবে যেখানে করবেন সেটা হলো হচ্ছে বড় নির্বাচন, সেখানে যে জায়গাটা একটু উঁচু জায়গা হবে সেই জায়গার মধ্যে যাতে জল জমে না সেখানে 2-3-4 বার চার্জ দিয়ে নিতে হবে। চার্জ দেওয়ার পরে সেটাকে মাটিকে 2-3-4 দিন মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত মাটিকে সূর্যের আলোকে উন্মুক্ত করে রেখে দেবেন। কেননা সূর্যালোক আমি বলেছিলাম যে এমন একটা জীবাণুনাশক জিনিস যে সেটা সব ধরনের জীবাণুকে নাশ করে দেয়। সেই মাটিতে আপনারা 3-4 সেন্টিমিটার দূর দূর লতানো গাছকে একটা সারি থেকে আরেকটা সারি দূরত্ব হবে 15-20 সেন্টিমিটার। একটু লক্ষ্য করুন যে চারা থেকে চারা দূরত্ব হবে 3-4 সেন্টিমিটার আর সারি থেকে সারি দূরত্ব হবে 15-20 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার রাখবেন, করার পর লাগিয়ে দেবেন, লাগানোর পরে চেষ্টা করবেন যাতে জল দিতে পারেন। জল তখনই দেবেন মাটির তজ বুঝবেন। আপনারা যারা কৃষক আছেন, আমরা কৃষি বিজ্ঞানীর থেকে আপনারা হাতে কলমে আপনারা ভালো জানেন, মাটিতে যদি তজ থাকে তাহলে নিশ্চয়ই জল দেবেন না, যদি তজ না থাকে তাহলে জল দেবেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে মাটি উনকুটির যে মাটি সেখানে আপনার উই পোকার আক্রমণটা অত্যন্ত হয়েছে। আপনারা যারা জানেন সেখানে আমরা জানি বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি, কিন্তু আমি আবারও বলছি পান চাষে এমন কিছু ওষুধ ব্যবহার করবেন না পরবর্তী সময়ে পানের মধ্যে সেটা বিষক্রিয়া তৈরি করে। আমরা যে কেরোসিন আছে, কেরোসিনটা 1 লিটার জলের মধ্যে যদি 10 ml 1 কোয়ার কেরোসিন যদি আমরা দেই, তারপরে যদি আমরা চারা লাগানোর 1 সপ্তাহ আগে যদি আমরা সেটা জমির মধ্যে দিয়ে দিই, তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের পিঁপড়া এবং মাটির মধ্যে যে উই পোকা আছে সেটা নষ্ট হয়ে যায়। আমি আবারও বলছি আপনারা করে দেখুন, চেষ্টা করবেন যাতে রাসায়নিক সার বা রাসায়নিক ওষুধ ব্যবহার না করতে। তারপরে আপনারা দেখবেন এই যে চারা লাগালেন, তারপরে পান বরুজ করতে হবে। পান বরুজটা জানেন স্ট্রাকচার, যেই যে বাগান করলেন সেই বাগানের উপরে যাতে আপনার একটা ছোট একটা মানে পাতলা ছনের ছাউনি দিতে হবে, সেই ছনের ছাউনি দিয়ে জল পড়বে, তবে ডাইরেক্ট সূর্যালোক পড়তে পারবে না। এবং চারিদিকে আপনি বেড়া তৈরি দিতে হবে, বেড়াগুলা ফাঁক ফাঁক করতে হবে যাতে বায়ু প্রবেশ করতে পারে। আবারও বলি যে ছানি হবে মাটির থেকে 6-7 ফুট উঁচু হবে, আবারও বলি মাটির থেকে 6-7 ফুট উঁচু ছাউনি হবে, ছনের ছাউনি হবে, ছনের ছাউনিটা হবে পাতলা হবে, সেখানে রোদ যাতে প্রবেশ করতে পারে সেটা দেখতে হবে। এবং চারিদিকে আপনার বেড়া ব্যবস্থা করতে হবে, বেড়াটা আপনার বায়ু যাতে ঢুকতে পারে ছোট ছোট ভাগ থাকবে। আবারও বলছি প্রত্যেকটা ক্ষেত্রের মতো পান চাষ করার সময় আপনার সবসময় সতর্ক থাকতে, পান এমনই জিনিস একটু যদি আপনার জীবুক জীবাণুর সংস্পর্শে আছে পুরাপুরি পান বাগানই নষ্ট হয়ে যায়,
1: আবার অসুচিও লাগতে পারে,
0: অসুচি লাগতে পারবে না। অসুচি মানে জিনিসটা হচ্ছে যে আমি বলি গ্রাম বাংলায় বলি অসুচি, অসুচি মানে বিভিন্ন রোগ জীবাণু হাতে পায়ে

0: আপনার যদি বড় যে ঢুকতে হলে পায়ের পাতাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং আমি এমনও দেখেছি চিটাগাং বস্তিতে মানে বড়জের যে দরজা আছে দরজার মধ্যে আপনি ধূপ ধুনা দিয়ে আপনার পূজা করা হয়। ধূপ ধুনা কি জানেন? সেটা একটা জীবাণুনাশক। তারপরে আপনার গোবরের গোবর গুলে চারিদিকে ছিটিয়ে রাখা হয়। গোবর আপনি জানেন, গোবর সম্বন্ধে আমি একটু বলে নেওয়া উচিত। গোবর এমন একটা জীবাণুনাশক, যেই জীবাণুনাশক প্লাস আপনি বিভিন্ন আপনার খাদ্য সরবরাহ করে। আমরা যারা বাঙালি মা বোনেরা আছি সকালবেলা উঠে এখনো আছে যে উঠে গোবর ছিটা দিই। গোবর ছিটা কেন দিই? সারা রাত তো সূর্য আলো থাকে না, কোটি কোটি জীবাণু মাটির নিচে পড়ে। আমরা যদি গোবর ছিটা দিই সেই কোটি কোটি জীবাণু নষ্ট হয়ে যায়। সেটা অনেক কৃষক দাদারা জানেন না, কিন্তু গোবর ছিটার এমনই মাত্র, গোবরের এমনই মাত্র, সেটা যুগ জীবাণু নাশক। সাথে সাথে আপনারা যদি চারিদিকে যদি আমরা গোবর ছিটিয়ে রাখতে পারি তাহলে আমরা জীবাণু নাশ করতে পারি। সাথে সাথে আপনারা কিছু লক্ষ্য করেছেন, অনেক সময় চুন ব্যবহার করে থাকেন। চুনটা আপনার চারিদিকে একটা লাইন করে দিয়ে দেবেন, তবে চুন যাতে গাছের সংস্পর্শে না আসে, কমসে কম 3-4 ফুট দূরে আপনার চুনের একটা লাইন দিয়ে দিতে পারবেন, যাতে কোনো সেখানে মাছি সাদা মাছি বা যা পোকা প্রবেশ না করতে পারে। এইভাবে আমরা যদি করি নিশ্চয়ই আমরা পানের পানে ভালো ফলন পেতে পারি। এখন তো আমি ফলন তো পেলাম, পান গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়। যারা কৃষক দাদারা আছেন যারা চাষ করেন তারা দেখেছেন পান গাছের গুড়া পুচে পচে যায়। সেটা গুড়া পচা রোগটা বিভৎস আকার ধারণ করে, যখনই দেখা যায় কি বোরসকে বোরস পান
1: নষ্ট
0: হয়ে যাচ্ছে, সেটা আমাদের কৃষকদের জন্য বড়ই ক্ষতিকারক, সাথে সাথে তাদের যে জীবিকার উপর বিভিন্নভাবে ব্যাঘাত সৃষ্টি করে। সেই আমি আবারও বলছি, এই গুড়া পোচার জন্য কেমিক্যাল সার আমরা দিতে হয়, কিন্তু আমি আবার বলছি যতটুকু সম্ভব কেমিক্যাল সার থেকে আমরা দূরে থাকতে হবে। ওই যে বলছিলাম বড় মিক্সচার 50 গ্রাম আপনার চুন 5 লিটার জলে, 50 গ্রাম তুতে 5 লিটার জলে দুটা মিশিয়ে আপনার রেখে দিতে হবে, তারপরে দিতে হবে। আমি আবার ভুলে গেছি কথা বলতে, বড় মিক্সচারটা কমসে কম 6-7 ঘন্টার মধ্যে স্প্রে করে নিতে হবে। সেটা যদি 6-7 ঘন্টার পরে দেওয়া হয় সেটার মধ্যে কোনো আপনার কোনো গুণ থাকে না। তাই কৃষক দাদাদেরকে বলছি আপনার বোরো মিক্সচার বাড়িতেই তৈরি করতে পারবেন, এবং আপনার চেষ্টা করবেন যাতে 6-7 ঘন্টার মধ্যে বোরো মিক্সচার আপনার স্প্রে করতে পারেন। 2 নম্বর জিনিস আপনি দেখছেন পানের পাতা পচে যায়, পানের পাতা উপর
1: দিকে
0: ছিদ্র হয়ে যায়। কারণ আছে, যা বলবো, এটা পোকার জন্য হয়, জাপ পোকা হয়, জাপ পোকা খায়। এই যে পান গাছের যে পাতা আছে উপর বা নিচের দিকে জল আকার শূন্য হয়ে জালের মতো হয়ে যায় এই জন্য, এবং অনেকটা পাতা হলুদ হয়ে যায়, অনেকটা পাতা ঝরে যায়, সেটাও হয় একটা ছত্রাকের জন্য। সেখানেও আপনি ওই কফার অক্সিক্লোরাইড যদি 4 প্রতি লিটার জলে 4 গ্রাম, আবার বলছি কফার অক্সিক্লোরাইড 1 লিটার করে 4 গ্রাম, যদি না পারেন বড় মিক্সচার আপনি দেবেন। এই দুইটাই রোগ আপনি মোটামুটি পান গাছে দেখা যায়, এবং পাতে পানের যে ঝলসে পড়া রোগ সেটাও আপনার পানের একটা বিশেষ বড় ধরনের রোগ। এর থেকে আমরা পেতে হলে মোটামুটি আমাদেরকে যে পান গাছের যে বরসকে জীবাণুমুক্ত রাখতে হবে, চারিদিকে ড্রেন করে দিতে হবে, যাতে জল যাতে প্রবেশ, ড্রেনের জল যাতে প্রবেশ না করে। আপনি জানেন ড্রেনের জলের মধ্যে অনেক রোগ জীবাণু থাকে, সেই রোগ জীবাণু ভিতরে প্রবেশ করে নেয়, পানের গুড়াতে প্রবেশ করে নেয়, তখন পান গাছকে ধ্বংস করে নেয়। এখন প্রশ্ন হচ্ছে পানের যে রোগ সাথে সাথে পানের পোকাও হয়। আপনি কি বলছিলেন পানের উপরে ছিদ্র হয়ে যায়, সেটা হলো পাতা খেকো রোগ, পাতা খেকো পোকা। মানে কি, পাতাকে খেয়ে নেয়, পাতার মধ্যে যে রস আছে সেটাকে চুষে নেয়, পাতা খেয়ে বা জাক পোকা। তারপরে আছে দয়ে পোকা, তারপরে আছে সাদা মাছিটা খুবই মানে ক্ষতিকারক, এবং সাদা মাছিটাই বিশেষভাবে আপনার পান বরজে লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর থেকে আমাদের বাঁচতে হবে। আমি বলছি এগুলোর জন্য কেমিক্যাল ওষুধ আছে, কেমিক্যাল ওষুধের নাম আমি বলবো না। প্রশ্ন হচ্ছে কেননা আমি প্রথমে বলছিলাম পান আমরা ডাইরেক্ট খাই, যদি কেমিক্যাল ওষুধ প্রয়োগ করি কমসে কম 7-10 দিন পরে আমরা সেটাকে খেতে

0: কিন্তু অনেক কৃষক দাদারা বলবো না, আমরা বাজার পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য, মুনাফা পাওয়ার জন্য ওষুধ দেওয়ার 3-4 দিনের মধ্যে আমরা পান হারবোচ করে নিই। আমি পানের সাথে সাথে আমি আরেকটা কথা বলছি, আমাদের আপনি শুনেছেন, আপনারা শুনেছেন ফুলারন, ফুলারন এমন একটা রোগ যেটা যে কোনো গাছের পোকাকে ধ্বংস করে নেয়। যেমন আপনার বেগুন গাছ, বেগুন গাছে যদি আমরা ফুলারন ব্যবহার করি, দেখবেন যে বেগুনের মধ্যে যে পোকা সেটা থাকে না, বেগুন গাছের যে বেগুনটা সেটা বেগুন রঙের হয়, সেই বেগুনটা যদি বাজারে নেই, আমি আপনারা প্রথমে সেই বেগুনটাই আমরা নিয়ে নেই, কিন্তু আমরা জানি না সেটার মধ্যে কি ধরনের বিষ আছে। বেগুনটা আপনারা লক্ষ্য করবেন, যারা বেগুন যেই পোকা আছে সেই সেইটার মধ্যে কোনো ফুলারন ব্যবহার করে নাই। তাই আমি বলছি যে যারা কৃষক দাদারা আছেন, বেগুনেই বলেন, যে কোনো ফসলই বলেন, যে কোনো ওষুধ দেওয়ার কমসে কম 7 দিন পরে আপনারা সেটা বাজারজাত করবেন, সেটা আপনাদের পরিবেশ, আপনাদের জন্য, আমরা যারা গ্রাহক, আমরা যারা গ্রহীতা, তা আমাদের জন্য মঙ্গলকর হবে। এখন প্রশ্ন হচ্ছে পোকা, পোকা আমরা কিভাবে ধ্বংস করব? পোকা বললাম কেমিক্যাল ওষুধ আছে, ফুরাটন থেকে আমার অনেক ওষুধ আছে, না আমি দেখেছি নিম গাছ, আপনারা দেখেছেন নিম গাছের পাতার থেকে, নিম গাছের ছাল থেকে আমরা বিভিন্ন ধরনের জীবাণুনাশক তৈরি করতে পারি। 1 কেজি নিম পাতাকে যদি আমরা 2 লিটার জলে, 1 কেজি নিম পাতাকে যদি 2 লিটার জলে 12 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে যে আমরা দ্রবণটা পেলাম সেই দ্রবণে 8 থেকে 10 লিটার জল যদি আমরা পূরণ করি, মোটামুটি 10 লিটার জল যদি আমরা পূরণ করি, সেটা যদি স্প্রে দিয়ে আমরা পান পাতাকে স্প্রে করতে পারি, তাহলে দেখা যায় পানের মধ্যে কোনো পোকার আক্রমণ হয় না। এবং এটা একটা জৈবিক ফর্মুলা, এটা একটি জৈব চাষ, জৈব চাষ, সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করলাম না। সাথে সাথে আপনারা জানেন আমাদের মধ্যে যে আছে, এই যে বলে যে বলছিলাম যে ভাটপাতার যে রস, ভাটপাতার যে নির্যাস, সেটা দিয়ে আমরা পানের মধ্যে ওষুধ প্রয়োগ করতে পারি। ভাটপাতাতে কি করতে পারি, ও এইভাবেই 1 কেজি ভাটপাতাকে আমরা 2 থেকে 3 লিটার জলে 12 ঘন্টা মিশিয়ে রাখতে পারি, তারপরে 10 থেকে 12 ঘন্টা সেটাকে আমরা রেখে দিতে, আগের দিন রাত্রিবেলা ঘুমাচ্ছে রাখলাম, পরের দিন সকালবেলা উঠে সেটাকে দিয়ে দমনটাকে আপনার ইয়ে কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে, কাপড়ের মধ্যে সেই পাতা বা পাতার যে আবর্জনা সব রেখে যাবে, নিচে যে আমাদের মানে পরিশোধিত জল সেটা নিচে নামবে, পরিশোধিত জল মানে সেটা পরিষ্কার জল হবে না, সেটা ওই ভাটপাতার রং হয়ে যাবে, সেটা ভয় পাবেন না, সেই জলটাই আপনারা পরবর্তী সময় পান গাছের মধ্যে ব্যবহার করবেন, দেখবেন পানের মুচে সেই দয়ে পোকা বা ইয়ে পোকা হচ্ছে না। এখন আমি আবারও বলছি, পান যেহেতু আমরা ডাইরেক্ট খাই, পান একটি রুচিবর্ধক, একটি জীবাণুনাশক এবং সব ধরনেরই মানে ভালো একটা জিনিস, সেই জিনিসটাকে যদি আমরা ঠিকভাবে না নিতে পারি তাহলে আমাদের হিতের পরিবর্তে খারাপ হয়। এই জন্য আমি বলছি যে পানকে নিবার সময় পান পাতা আপনি দেখে নেবেন, পান বাজার থেকে ভালো পান কিনবেন।
1: আচ্ছা, খুব দীর্ঘ আলোচনা, খুব সুন্দর আলোচনা দাদা আপনার কাছ থেকে শুনলাম। তো আপনার কৃষক দাদা দিদিরাও শুনরা, পান চাষটা একটা খুব মূল্যবান চাষ, কারণ সারা বছর আপনার ফান লাগে, প্রত্যেক ঘরে ঘরে ফান লাগে, ফানের দর তো অখন কিবা ফানের দর মানে লামাতো আছে,
0: নতুন নতুন ফান গুজিয়েছে বৈশাখ মাসে,
1: কিন্তু কোন কোন সময় একটু ফুজাল লেগে যদি ফান কিনা যায় 10 টাকার দিব, 2-3টা মানে কি দাম?
0: বিগত 3 মাসে পানের দাম বেশি ছিল, কারণ বৃষ্টি ছিল না, পানের নতুন পাতা এখন গুজিয়েছে, এখন একটু কমেছে।
1: আচ্ছা, তো এই ফান চাষটা যদি কৃষক দাদারা সুন্দর করিয়া করুন, এটার থেকে তারা বহুত টাকা ইনকাম করতে পারবা। আমার তো মনে হয় আমরা কৈলাসরের বা ওউ যে কৈলাস সিটাগাং বস্তির ফান কিবা বাইরেও যায়,
0: শিলচর, করিমগঞ্জ সব জায়গাতে।
1: আচ্ছা, তো ফানের তো আবার 2টা ধরন আছে,
0: 2টা ধরন।
1: হ্যাঁ, আপনি তো এটা বাংলা ফানের কইলা, আর খাসিয়া ফানের চাষটাও কিটা একটু কইয়া দিলাই বানি।
0: খাসিয়া পানটা দেখুন, খাসিয়া পানটা গাছ লতানো লতানো সেটাও মানে বিশেষ করিয়া খাসিয়া অঞ্চলে হয় বলে সেটাকে খাসিয়া পান বলে, সেটা গাছের মধ্যে সুপারি গাছেই বলেন, আম গাছেই বলেন, কাঁঠাল গাছ।

0: যে ঠিক নিচে আমরা লতানো গাছকে ঠিক ওই পান ইয়ের মতো বাংলা পানের মতোই করি সেটা, তবে সেটার জন্য একটি ভাগ দরকার, সেটার মধ্যে কাঁঠাল গাছেই বলেন আর সেটা হয়েছে মান্দার গাছেই বলেন আর সুপারি গাছেই বলেন, সেটাতে একই ধরনের আপনার আপনার চাষ করতে হবে। সেটাকে পান পাতার যে বড় যে তিন চার থেকে চার বছরের যে মাতৃগাছ আছে সেখান থেকে তিন চার সেন্টিমিটার আপনার পানের লতা নেবেন, নেওয়ার পর বড় মিক্সচারে শোধন করে সেখানে আপনার সেই কাঁঠাল গাছের এক হাত বা দুই হাত দূরে আপনি তিন চারটে দুই হাত দূরে দূরে যদি তিন চারটে করে আমরা মানে লতা লাগিয়ে দিতে পারি তাহলে দেখা যায় যে ছয় মাস পরে পরবর্তী যে বর্ষার সময় সেটা বড় গাছ হয়ে গেছে, সেই গাছ থেকে আমরা পান পান নিতে পারি। তবে পানের বয়স যদি দুই থেকে তিন বছর হয় সেখান থেকে প্রচুর ফলন হয়। আমরা পান চাষ করবো তবে সেখানে আমরা অর্থনীতির দিকটাও দেখতে হবে, আমাদের যে এখানে যে ময়ূরং বস্তি আছে সেখানে যে খাসিয়া পান ভালো হয় খুবই ভালো, আমি গিয়েছি সেই খাসিয়া পান এখানে বাজারজাত হয় কৈলাসরে হয় কুমারঘাটে হয় এবং ওই খাসিয়া পানটা আপনার শিলচার করিমগঞ্জে যায়।
1: আচ্ছা, তো খুব ভালো আলোচনা শুনলাম এবং কৃষক দাদা দিদিরা এটা শুনলা, তো আমরা এখন আলোচনা শেষ করি আর গান শুনতে শুনতে উঠি আর।
2: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত,
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক ওর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% সে জিয়াদা কিষান এসে হ্যায় জিনকে পাস

পহিলা যতন সানজা কাহাম আকাশবাণী আগরতলা তাবু চেঞ্জাব তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা হাতি বার্ষা কেতেঙ্গি ফাইকাবা হাই নহাই তিনি সালনি জরাও ইয়াকাবা তিনি সানজা জরাও হাই নহাই লোকরকনি ককতুন বাইকে কেরেঞ্জি কক সালাইম পান্দা ককতুনি জাপা তাবু সেংলাইনাই বাকা থাংলাইনাই পৈলাও নো ককতুনি জাপা পান্দাও যত্ন লামসগ তিনি নরক ককতুন বাইক রঙ্গই নরকনি নাংমানি সিনানি নাংমারক সাইমানা মুসংমারক খানাই মাননাই বা সিনাই সেই মাননাই তিনি স্টুডিওনি কক দোক নাম রঙখা বক্সা থাম চার সা নই থাম নই দ নই বা বা ইয়াকা জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ ফাইভ নরক অকক দোক বাইকে কেরেঙ্গি নরকনি সঙ্গনা মুসুমারক সঙ্গরি মাননাই ফাইডি তিনি সঙ্গ পৈলাও কাইসা ককটুন নাইলাইগ্রাওয়ানো পৈলানি ককটুন অংখা সাক হামক্রানি পান্ডাও কিডনি এবা খে বখলও হলং একেবা স্টুন নমানিন তৈ অ বেমারনি কক রকন শুক্রবই খানানি মসুমগু নেই ককটুন বাইকে শিহরনাই অংখা ননি গোপাল দেব বর্মা বংশীবাড়ি দেওয়ান বাজার বিশ্রামগঞ্জ সিপাহীজলা আংকরনি আও নিনি অসংহরমানিন সিনি আকাশবাণী বিশ্বীকে খানার বগে সাইটকনাই হাবানী কক বা হাবানী কক পান্ডা সাংগ্রং সালব্রুম ব্রুম সারিকনি দামসিনি তামানি জরাও খানার জাগো খানাউই টংডি নাকারদি সাকামক্রানি পান্ডাও সেবো সাকামক্রানি পান্ডাকে সাল ফাঁস হালও খানার জাগো

Hello, hai te kaisa kok tun seng nai lai phirana katal resapung resapnani bagai raidaro bahai hini seng hornai engkha Jitendra Deb Barma Ravicharan Thakur para Champak Nagar Radha Mohan Purni auni ni o kok tun no ও আকাশবাণী তাং অকরা ইয়াকে অর্থনীতি নিথানীয় রহরনাই নমাহাই ককটুনি জাপা পান্ডাও খানাউই চন্দি নি অসুমু রকনি সাকলাইম নাই বাইদি তাবু সক দুরক হায়াকুবা সক সার রেসামু খালায়

Hoài thế cái xe cọc tôn sang này lại phi ra nữa. Cô gái bên đây bán đào. Sẽ ra khi tung có thơm à bữa sáng. Ruhi chân rô đẹp bữa mà bài xe ra. Ô có thơm à bữa sáng khăn này bà gây xe hỏi này yên khá. Kỳ sửa đẹp bữa mà bà sửa rằm kà mì. Post office mô đô sô thủ đi. Sidai Mohanpurni. Aoni ni koktu ni des khanana musumani abo sang khanaranani ba khanaranani bagi sai togane khanawi tongni krak sal brum brum sanja jorani damsini tamani jorawo pekasha koktun Kapal thumno khanana musungui siharnai rokunkha Vijay Debarma Prakash Debarma Tai Khumbati Debarma Kami yinkha Gashiya kami Mandi hatini Piyasankha mandi Salthang Tripurani Aho ও থুম নক নবসং উরাম রাম খানার ও হাইন হাই খাই টংলি ককটি শাল নি সানজা জরানি দামসিনী তামানি জরাও হেকে বা স্রাং শালনি দীপর জরানি দাম নই থাম সিবা সিবা সতী তামফুর ফাইলি হাইন হাই সং রেসামুং খালাই ফিরানা এটা সামঙ্গ খরার ওয়ান সাবিত্রী জমাতিয়া

সাবিত্রী জমা চেনের সাপুম খানা বাইখ্যা আকাশবাণী আগতল তাবুক সেবক বরতলা মানে কিসা খানা লায়নে টিপিএসি নি পাখি কিসা বুকস আসু থাকে বরফ সুপুনা কয়মংলাই সানজাক বেবাগী বুকস আসু থাই তঙ্গ কাইসার বুকস আসু থাকে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড ওয়ান তাই গ্রেড টু অবনী বাকি মানিক নাই নাই গোসিজাক ইউনিভার্সিটি নি বিই ইয়াকাবার ডিপ্লোমা খাইজাক কয়মংলাই রানানি পাইথাক সালমারি ওবিসি নি জুন তালনি সাল চিনই সালমারি জরা উমরনা নিনাংনাই বিসি সিচারনি সিমি বিসি ব্রেসি নি বিসিঙ্গ কয়মংলাই অনলাইন টিম রানাই ওয়েবসাইট এংখা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট রেজিস্ট্রেশন ফি নাংনাই আন রিজার্ভনি বাকি 350 তাই STHC রনি বাকি হাকে 250 আবো গ্রেড ওয়ান নি বাকি গ্রেড টু নি বাকি আন রিজার্ভ 200 তাই 150 হাকে ডিপ্লোমা রকনি বাকি আবো STHC রকনি বাকি হাইকোর্ট অফ ত্রিপুরা ও বেবাকে বুক সাসু থাই কাইবা তঙ্গ আর ও বরক সুপুংনি কয়মংলাই সানজাক খান বুক সাসু থাই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আন্ডিজানের বাকে কাইনই এসটি রনির বাকে কাইনই এসসি রনির বাকে কাইসা রেমারি ইনানি নানাই গোসিজাক ইউনিভার্সিটি নি মাস্টার ডিগ্রি কয়মংলাই অনলাইন টিম আরানাই ওয়েবসাইট এংখা www.sct.gov.in ওয়েবসাইট কয়মংলাই রানানি পাইথাক সালমারি অবিসি নি জুন তালনি সাল সিথাম সালমারি নি বিসিঙ্গ রেজিস্ট্রেশন ফি নাংনাই আন্ডিজানের বাকে 600 STXC রনির বাকে 300 স্টাফ সিলেকশন কমিশন গবাং মা বুকস আসুক থাকে বরক সুপুঙানি কয়মংলাই সানজাকা বুকস আসুক থাকে কম্বাইন গ্রাজুয়েট লেভেল আর বিসঙ্গ তঙ্গ অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আকরক অবুকস আসুক থাই নিবাগাই রেমারি ইনানি নাঙ্গো গোসিজাক ইউনিভার্সিটি নি গ্রাজুয়েট উমর ইনানি নাংনাই বিসিসি সানিসিমি বেসি 27 কমিংলাই অনলাইন টিম বারানাই ওয়েবসাইট এংখা www.https://ssc.nic.in ওয়েবসাইট কমিংলাই রানানি পাইথাক সালমারি ওবিসি নি জুন তালনি সাল 22 সালমারি জরা রেজিস্ট্রেশন ফি নাংনাই আন্ডিজারনি বাকি 100 তাই কুমুন রংনি বাকি হাকে নাংলাক আসু জরা সেবে গবর ক্লামনি খানালাইখ্যা তাবু খানানি পান্ডা আওয়াইবতাং খানালাইনে খানা ফুংনি দাম দক নৈশিবা সদি তামফ্রু হাইনি খরং পান্ডা ও শির কুমার দেব বর্মানি রেসাপুং খানার জাগান দীপরনি দাম চিনি তামনি জরাও সেরারংনি পান্ডা বক্রি বদল খানার জাগান আপনি উলন দীপরনি দাম চিনি থামচি সতী তামফ্রু খানিমারি পান্ডা ও উষা দেববর্মানি রেসাপুং খনার জাগান সঞ্জদারানী দামসি তামানি জরাও পুইলা ও থুমনো খনার জাগান মাজরা সৈনাই এংখা কামিনী দেববর্মা আপনি উল রামকৃষ্ণ জমাতিয়ানি রেসাপুং খনার জাগান আসু জরা খনানি পান্ডা আওয়াইবতাং খনাবাইখ্যা

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি ফাইনালে ভারত আজ জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সেই জন্যই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখাই হবে না, সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000,000 টাকার বেশি কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন করা হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
1: यूपीए सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, इसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में।
0: রেলমন্ত্রী বলেন, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞানের কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর আওতায় ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী

বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সর্ষের তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1 থেকে 5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের মূল শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের জন্য মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশনে ভাষণে ডক্টর মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফপিআইদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 15 জনের বেশি। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়ারা মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভার নির্বাচনের জন্য বিজেপির 2 প্রার্থী তরুণ চুগ এবং রজনীশ আগরওয়াল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোপালে বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মন্দসৌরের প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজনকে মনোনীত করেছে। মধ্যপ্রদেশের রাজ্যসভায় 3টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 8ই জুন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হলেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কজারেশকে অভিনন্দন জানিয়েছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জেনেজ জাসনার নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বাহরিন জানিয়েছে, ইরান তাদের ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবে সেগুলি প্রতিহত করা গেছে। বাহরিন এবং কুয়েতের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দল সে দেশের সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না। ভারতের আবহাওয়া দফতর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত কেরালাম, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026-এর জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব 18 হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব 18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব 18 দলকেও অভিনন্দন জানান। দাবার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় দাবারু হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তাঁর এই অসাধারণ

নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। প্রধানমন্ত্রী আস্থার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্তমা পরে কিশোর জমাতিয়া তিনি কক্তমা বোবাক রকমখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি আচুফাং বাই তিনি রাংকং বিদির নাইমথানী আদমসংনি পান্ডাব হায়ঙ্গ থিতিগ্রী অরই পরই নি জরাও ব ভারতনি রাংথং নতে ব খাতংরি বাংরি নাম্বাগৈ জুদা জুদা ওয়ানসুক মাতাই ইয়াপ্রি রমনাতেই কগলাম সালাইজাখা কাসমুং নাইমথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা জে জরাও হা কতর কাইসা কাইসা রাংসং থিতিগ্রী ইয়কলাই তঙ্গ ফিয়া ভারত অ জরাও ন হায়ুংনি মামলাই কদকে রাংথং হামসানাই অঙ্গৈ দঙ্গ মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা বসং বেরেম হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাতমানমা আব হাস্তেনি বাকি ওয়ানসুগুই মানিয়া সামুং সারুই মানমাতাই বেলাই বলাইমুং বরম মানমা ধনপুরনি শান্তিনগর রেমসিনী রং নকনি নকলাও খনা হাস্তে বেরেমনি ফিল বাবুরি রকনি হকি থানবাতাই মুং চেঙ্গানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি রাংকক বিতিরেনাই নাইমথেনে আদংসংনি পান্ড আচুকফাংখা পান্ড হায়ঙ্গ থিতিক্রী অরই পরইনি জরাও ব ভারতনি রাংথংন তেব খাতংরি বাংরেনা বাকি জুদা জুদা ওয়ানসুক মাতাইয়া প্রিরমনাতেই কগলাম সালাইজাখা তঙ্গৈ তংমা লংমানে হামসারেনা তাই বানিয়াও লাইতেসা কাহাম খালাইনা বাকি জুদা জুদা ককনতেই ব কক বিতি কগলাম সালাইজাখা আদংসং সালথাং এশিয়াও চবা নাংলাইমা বাকি ভারতাই হায়ঙ্গ অবনি বুফিম জাকমানাতেই ব সালাইজাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ঙ্গ রাংথং দেয়ারই তংমানে বিশিঙ্গ বিশি নৈসাই নিশি বা নিশিদক রাং বিশিও ভারতনি রাংথং হামসামা মারি রাওসনি দশমিক স্নি বাংরি মানখা অব হাকতনি রাংথং মারি বেলাই ক্রাক নুকজাকমা মেয়া সানজাও দমন নৈসাই চুকুরা স্নিচি রোজাকসে গ্রাংমারিনি জুদা জুদা হামখ্রাই তাংবুতাংন সেঙ্গেরি লুকুকুথুম লাইমাও ককনারেকথানি ব শাখা ভারত তাবুক বহায়ুংনি মামলাই কদখে রাংথং হামসানাইনি বিশিং কাইসা ব শাখা স্টাম্পির মুং বেখরেব কতর হামখ্রাইতাই ক্রিজা রকনি হামখ্রাই তাংবুতাংন সেকাংবাইয়া মানথাইরি হা কতর বুসকাঙ্গৈ দঙ্গো কাসমুং নাইমথা মন্ত্রী রাজনাথ সিং সেখা জে জরাও হা কতর কাইসা কাইসা রাংথং থিতি গ্রৈয়ক লাই তঙ্গ ফিয়া ভারত অ জরা নহাগনি মামলাই কদকে রাংথং হামসানাই অঙ্গৈ তঙ্গো বসাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি অজামা বাই ভারত রাংথং হামসামান থিতি তনেউই মানখা বাইথং পুইতু থাঙ্গি মানমা হামসামা থা গে তংমাতাই আলাইদা গরং বাই গরংজাক তংখা ও হামখ্রাই ইয় খরক সারা ব্রিসি রেজাক হা কতনি তাংনাই রকনি বিস্কাঙ্গ কতাল লামা ফিয়খা হুকবাতাই হুকবার খ্লাইনাই হামখ্রাই ককচং লাইনক সাকা তাকলাই বিশিনে জুন তালনি তাবুক জরা হা কতর খরক চুকু রাসাই ব্রিচি নিশাইনি গবাং হুকবার খ্লাইনাই রক খেত বাচাও অভিযান গ্রংখা আব বাই কাহাম ফাস সামুঙ্গ ফ্রাংমা অচেতন ব্যবক ভারতনি লুকু সবাও সলাইজাখা কেন্দ্রনি হুকবাতাই হুকবার খ্লাইনাই হামখ্রাই নাইখুংনি অ সামুং বুতাংনি নাহরমু উংখা কথাজাক ফাস সামুং ফ্রাং নাও খা বাজারেনা হা নি বলা খাতিউই নারেকনা তাই কাহাম কুকুকবানী রায়দা ফুয়ারনা নাইখুংনি বুখাক্তি সাজাখা অভিযাননি বিশিং তাবুকসাক জরা কাই চিসনি সাইসা রানী গবাং হজাকমুং সামুং বুতাং সংসাজাখা লাই থানায় বিশিষ্ট নৈরমই ভারতনি হুকবারও হুকবার খ্লাইনাই রকনি দারাক বাংলাথানী মজম বাংসামা নুকজাখা হুকবার খ্লাইনাই রকনো সুবানানি নাহারমুং তাবুক হামখ্রাইনি বিশিঙ্গ টংলিয়া আব থাইরমা বাংমা আজিউই মানমা নাইমথাং হাতিয় তেলাং মানমা থংতাই মথানি বিশিংতৈ জে নাংমাতৈ ফান গনাং খ্লাইনানি ফাইসিং থাঙ্গৈ তঙ্গো ভারতনি হুকবারও কতাল কতাল ফান রেখা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা অ যোজনা হুকবার খ্লাইনাই রকনি বিশাক গনাঙ্গৈ ওয়ানাইয়াউই হুকবার খ্লাইনানি বোখা বাসারুও আরও মন্ত্রীবক্র খাকচালনি ওয়ানসুগুই কক চাবুই মানমা হুকবার খ্লাইনাই রকনি লংমানী কতাল লামা সামখা অবনতি ককথম্বু চাপ কাইসা

0: नि हुगबानि बाबायो तेबो नायमो थांग्रजा खामग्राय गनां ख्लायनाव केन्द्र हापां गबां नांमानि याप्रि नाहारका आबुनि बिसिंग तंगो प्रधानमन्त्री फसल बीमा योजना हुगबार ख्लायनाय रक्ति बागै कत सामुं तांगै तंगो अ तांगबतांनि सेबबाय हुगबार ख्लायना चेंफ्रुनि सिमि हुगबानि बुथाय तिसामानि यागुलो देरामुंगो ख्लायमानि अ बेबागनो बीमानि बिसिंग तुबुजाखा नै साइचिदक चिसनि बिसिनि सिमि खरक चुकुजिनै रजाकनि गबां हुगबार ख्लायनाय र कयमुं बीमा याकाकजाक अंखाते खरक नैचि ब्रै रोजा हुगबार ख्लायनाय रग देरामुं सुपुं रोजाकमानि सेब मानखा ते बाबायसाबखागो हुगबार ख्लायनाय रगन सय मरक मुं मानमुं रनाव हापां काय नैजि नै बथायनि बागैनो थायरिमुंग रावो बाजिनि गोबां नांमानि एम एस पि चंगै रेखा थांनाय बिसि किजावनो एम एस पि रुमानि मारि खुरजाजाक थतक बांखा फसल बीमा तै रांमारि बकमुं बांग्रमाव अचेतन हुगबार ख्लायनाय रगनि आजिमुं बांग्रखा तै हुगबारनि बाबायो नांमानि बारजा इयासा गै तंगो ककतमा खतलनि सिमि आं পূর্ণা আকাশবাণী আগরতলা
1: রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কলকাতা শাখা রেল কক চং লাইনক শিলিগুড়ি নিশিমি দিল্লি জোড়া বুলেট ট্রেন লাইছরুনা কক চাপখা অবনি বাকি নাংমানি সামুং ডাকটি নেংরে জাগান বসাখা শিলিগুড়ি নিশিমি দামডক নিবিসিংক পাটনা বারাণসী কানপুর অঙ্গি দিল্লি অ বুলেট ট্রেন সগৈয়ানা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আওয়াই খ্লাই জাগৈ তঙ্গু আকাশবাণী কক্তমা আপডেট মাননি বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মাননি হিঙ্কে টুইটার এবার এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গান মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি সদানী কক্তমা লাম শাখা বসংবেরম হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাত মানমা আব হাস্তেনি বাকি ওয়ানসুগুই পানিয়া সামুং চারি মানমা তাই বেলাই বলাইমুং বরম মানমা ব অ সামুং চারি মানমা বাই ক্রংজাক যতন হামবাইয়া ফারখা মন্ত্রী ব অকরা শাখা কাইসা ত্রিপুরা কাহামকুক ত্রিপুরা খামুং গ অ সাকাত বেলাই কতর কাইসা ইয়াং তিনি তাংন কতর কক্তমা থুমনাই রকনি কক মালাইমুং গ পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন শাখা হা কতরনি কামি আমচাইনি নাইকল মুং পিসার মুং তাই মানজাকমা বিসিংতি হামক্রাইয় ত্রিপুরা অসকাত মানমানে বিসিংতই কাহাম খ্লাইমানি ফুনুক্ষা অসাকাতনি বিসিংগ নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার সিপাহীজলা জেলা পরিষদ পুইলা থাই মানখা উনকোটি হাংখরনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েতনি হেলদি পঞ্চায়েত বেদেগ পুইলা থাই মানখা সালথাং ত্রিপুরা হাংখরনি বৈকুণ্ঠপুর কামি পঞ্চায়েত উইমেন্স ফ্রেন্ডলি পঞ্চায়েত বেদেগ ফিলথামনি থাই মানখা সকাত সিপাহীজলা জেলা পরিষদ খক বা রাজা গ্রাং কাঞ্চনবাড়ি পঞ্চায়েত খক সা রাজা গ্রাং তাই বৈকুণ্ঠপুর কামি পঞ্চায়েত খক নৈচি বারা সাই রাং সকাত মানখা অজুনতালনি লাইথানাই সালথাম মারি ও দিল্লি কতাল পান্ডা কাইসানি বিসিংতি অসকাত রেজাখা পঞ্চায়েত মন্ত্রী তৈব শাখা তাই সারা ব্রী পঞ্চায়েত ন স্মার্ট পঞ্চায়েত নাম তিসানা সাকথার জাখা ককতমা থুমনাই রকনি ককমালাই মঙ্গ মানজাখা সিপাহীজলা জেলা পরিষদনি কাসকু সুপ্রিয় দাস দত্ত উনকোটি হাংকরনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েতনি প্রধান শেলি ভট্টাচার্য চৌধুরী হেজামারা ব্লকনি বিএসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা আউলিনি জুদা জুদা পুখরি স্নাম ফিরমুংনি বিসিং তৈ তৈখর খাটি মুং টংখর থিতি নারগৈ মুং তাই লুকুরকনি সেব রসুকনা নাহারৈ আউলি নাইখ্রাই সামুং তাঙ্গৈ তঙ্গ তিনি আগরতলানি অভৈনগর হাতি গানানি পুখরি স্নাম ফিরমা সামুন নাইফ্রু ব অকক শাখা নাইফ্রু ব সামুং দমানি তাই সামুং কাহাম হামিয়া নাইখা তাই ডাকটি সামুং পারি না বগৈ দাগিখা বিএসএফ তাই পুলিশ কথাজাক সাকথারমা বাইতি ধর্মনগর থানা আমচাইনি রাগনা আরিনি বসুগনাং সর্বদুকনি দুজাক গান্ধাও খিবিজাক কল চুকুসাই ব্রেরা নৈজিস্নি ইয়াবা টেবলেট কারি ওই মানখা হাতিয় আবনি মরক মুংমারি খক বাঁচি রাসাই পুলিশনি বুখাক্তি অকক্তমা সাহুই মানজাখা তে সার্ভিসলি বেটেলিয়ানি সাকথারমা বাইতিনি জম্পুজলানি সৈগড়িয়া এডিসি ভিলেজ শাখাম শিবির কাইসা যোগালি জাখা শিবিরত ঠেলাকুং শাখাম কতই কেন্দ্রনি চুবা চুবাই কামিনী লোকরকন রাং নাংয়াবই শাখাম আমজাগুই নাংমানি বিথিরে জাখা সিপাহীজল হাংখরনি দনপুরনি শান্তিনগর এমচি নৈরংনকনি থংখলাও খনা হাস্তে বেড়ানি ফিলবা বুড়ি রকনি হকি থংবাতাই মুং চেঙ্গানা হাস্তেনি হাংখর কাইসনি সিনিয়র বুড়ি হকি থংনাই বদল আরো মানজাগানা ভারতনি নবার তিবার নাইখুনি বুখাক্তি সাজাখা সালকরা সালথাং ফাইসিংনি ওয়াতৈমলনি নবার শিবসামা তিনি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শিশুদের হাম প্রতিরোধক 90,000 টিকা রাজ্যে পাঠিয়েছে। ইএসআইসি চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল ও নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হল আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমুখী প্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ, নারী ক্ষমতায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা নির্মাণের দিশায় এই পুরস্কার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। এদিকে আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশে গ্রামীণ স্বশাসন, বিকেন্দ্রীকরণ ও অংশগ্রহণমূলক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা এসব পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আবারও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে সিপাহীজলা জেলা পরিষদ প্রথম স্থান অর্জন করেছে, ঊনকোটি জেলার কাঞ্চুরবাড়ি গ্রাম পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বিভাগে প্রথম এবং পশ্চিম ত্রিপুরা জেলার বৈকুণ্ঠ গ্রাম পঞ্চায়েত ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে। পুরস্কার হিসেবে সিপাহীজলা জেলা পরিষদ 5 কোটি টাকা, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত 1 কোটি টাকা এবং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত 25 লক্ষ টাকা পেয়েছে। গত 3রা জুন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই পুরস্কারগুলি প্রদান করা হয়। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার 104টি গ্রাম পঞ্চায়েতকে স্মার্ট পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার উদ্যোগ

জানিয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহী জলে জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য চৌধুরী, হেজামারা ব্লকের বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, শহরের বিভিন্ন পুকুর সংস্কারের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলছে পুর নিগম। আজ অভয়নগর বাজার সংলগ্ন একটি পুকুরের চলমান সংস্কার কাজ পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। স্বাস্থ্য সচিব কিরণ গিদ্দে আজ ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশন বা NHM-এর সদস্য সচিব ডাক্তার সৌভিক দেববর্মা। স্বাস্থ্য সচিব সেখানে স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সাথে বৈঠক করেন, হাম প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সাংবাদিকদের জানান, 10 বছর বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিরোধক টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার থেকে 90,000 টিকা রাজ্যে এসেছে। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্ড নিরীক্ষা করবেন, এছাড়াও সচেতনতামূলক প্রচারও চালাবেন তারা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় জানান, রেলমন্ত্রক শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আনুষঙ্গিক কাজ শীঘ্রই শুরু হবে। তিনি জানান, শিলিগুড়ি থেকে মাত্র 6 ঘণ্টায় পাটনা, বারাণসী, কানপুর হয়ে দিল্লি পৌঁছবে বুলেট ট্রেন। গত 12 বছরে ভারতের কৃষিক্ষেত্রে কৃষকদের ক্ষমতায়নে এক ব্যাপক সম্প্রসারণ দেখা গেছে। কৃষকদের সহায়তার লক্ষ্যটি এখন কেবল কল্যাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে উৎপাদনশীলতা, আয়ের নিরাপত্তা, বাজারের সুগমতা, পরিকাঠামো এবং প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করার দিকে প্রসারিত হয়েছে। ভারতের কৃষিক্ষেত্রে নতুন নতুন শক্তি যোগিয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই যোজনা কৃষকদের সারা বছর নির্ভয়ে চাষাবাদের জন্য ভরসা যোগিয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত সাধারণ কৃষকদের জীবনে নিশ্চয়তার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একটি প্রতিবেদন।

0: ভারতের কৃষি ক্ষেত্রকে আরো সুরক্ষিত এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের জন্য একটি বড় সহায়ক উপাদান হিসেবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে বপন থেকে শুরু করে ফসল কাটার পরবর্তী ক্ষতি পর্যন্ত সম্পূর্ণ ফসল চক্র বীমার আওতায় আনা হয়েছে। 2016-17 সাল থেকে 92 কোটিরও বেশি কৃষকের আবেদন বীমাভুক্ত হয়েছে এবং প্রায় 24 কোটি কৃষক ক্ষতিপূরণের সুবিধা পেয়েছেন। অন্যদিকে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার 22টি ফসলের জন্য উৎপাদন খরচের অন্তত 50% বেশি ন্যূনতম সহায়ক মূল্য বা MSP নির্ধারণ করেছে। গত এক দশকে সরকারি ফসল সংগ্রহ ও MSP প্রদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফসল বীমা উন্নত মূল্য সহায়তার এই উদ্যোগগুলো কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি ক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এ ভর্তির সুযোগটি শুধুমাত্র এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতাভুক্ত কর্মীদের নির্ভরশীল সন্তানদের জন্য। এর মধ্য দিয়ে বিমাভুক্ত কর্মীদের পরিবারকে সামাজিক সুরক্ষা এবং শিক্ষাগত সুবিধা প্রদানের ক্ষেত্রে ESIC-র ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় মোট 783টি আসন সাময়িকভাবে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে MBBS, BTS, BSc নার্সিং আসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ

0: রাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। তিনি আরও বলেন, স্বরাজ স্বসংস্কৃতি এবং স্বধর্মের প্রতি অবিচল নিষ্ঠা এবং অদম্য সাহসে ভর করেই তরুণ শিবাজী ছত্রপতি হয়ে উঠেছিলেন। সিটুর রাজ্য সভাপতি মানিক দে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, জনস্বার্থ সম্মিলিত কিছু দাবি দাওয়া নিয়ে শীঘ্রই সিআইটিইউ রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করবে। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড বাতিল, পেট্রোল ডিজেল এবং বিদ্যুৎ বিল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের 9,42,000 বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে যুক্ত হয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই উদ্যোগটি একটি সর্বভারতীয় গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগকে উৎসাহিত করা, মাটির উর্বরতা সংরক্ষণ এবং উন্নত কৃষি পদ্ধতির প্রসার ঘটানো। মন্ত্রক জানায়, এই অভিযানের আওতায় এখনও পর্যন্ত 17,800 বেশি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। রাজ্যের 7টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ, তামিলনাড়ুর বেশিরভাগ অংশে প্রবেশ করেছে। তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম ও মণিপুর অভিমুখে অগ্রসর হচ্ছে। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 12 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে 3টি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শিশুদের হাম প্রতিরোধক 90,000 টিকা রাজ্যে পাঠিয়েছে। ইএসআইসি চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী কৈলাসহর।
2: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
3: সেদিন ঘোষবাবু লং ড্রাইভে বেরিয়েছিলেন, তখনই তার কানের কাছে গুনগুন শুরু করলো একটি মাছি। ঘোষবাবু তাকে মারলেন না, কিন্তু ভাগ্য তাকে জোরে একটা ধাক্কা মারল। গাড়ির বনেটে একটা বড় ডেন্ট পড়েছিল, কিন্তু ঘোষবাবুর চেহারায় রাগের লেশ মাত্র ছিল না। বরং উনি হেসে বললেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার গাড়ির মেরামতের খরচা ইন্স্যুরেন্স কভার করবে।
2: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবে।

0: এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন নানান সাদের গান। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ।

কণ্ঠে। রামধনু অনুষ্ঠানের সবশেষ গানখানি হিন্দি ছায়াছবি ধর্মবীর থেকে নেওয়া, শিল্পী মোহাম্মদ রফি এবং মুকেশ।

মোহাম্মদ রফি এবং মুকেশের কণ্ঠে শুনলেন ধর্মবীর ছবির গান। এই সঙ্গে শেষ হল রামধনু অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লোকগীতি, শিল্পী বিষ্ণুপদ মান্না।

চিরনতুন অনুষ্ঠানে শুনছেন ডার্লিং ডার্লিং ছবির গান। এবারের গানখানি শুনুন কিশোর কুমার, আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে।

গানখানি শুনলেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। এই সঙ্গেই শেষ হল চিরনূতন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনলেন ডার্লিং ডার্লিং ছবির গান, আকাশবাণী কৈলা শহর। এবারে রয়েছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন নারায়ণী রাগে খেয়াল শিল্পী মালবিকা কানন।

মালবিকা কাননের কণ্ঠে শুনলেন নারায়ণী রাগ। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এবারে পরিবেশিত হচ্ছে সোহিনী রাগ, শিল্পী মালবিকা কানন।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে রাগ নারায়ণী এবং পরে সোহিনী রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন মালবিকা কানন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং প্রয়োজনে উভয় দেশ সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

0: सरकार के समय भी मात्र 4000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, आज मोदी जी 14000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, इसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में, अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में, आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की, और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में।
1: এছাড়া দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখা হবে না, সেগুলির বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যেও শ্রী মোদি উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ভারত ও বিশ্বের ওপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞান কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য আসবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর অধীনে ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলোর জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু ও গুরুতর জখম হয়েছেন 15 জনেরও বেশি যাত্রী। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। দুর্ঘটনাগ্রস্তদের সকলকে উদ্ধার করে ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের আপাতত সেখানেই চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়দের সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7 জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমিক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং প্রয়োজনে উভয় দেশ সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকের শুরুতে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।

0: করেছে। তিনি আরো বলেন, জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, আন্তঃসীমান্ত সংযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের দৃঢ় ভিত্তির ওপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত। বিদেশমন্ত্রী বলেছেন, নেপাল সরকারের নির্ধারিত লক্ষ্য এবং ভারতের প্রতিবেশী কেন্দ্রিক উদ্যোগগুলোর মধ্যে সামঞ্জস্য রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন, সহযোগিতা, শিক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সংস্কৃতির মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত বিকশিত হয়েছে বলেও বিদেশমন্ত্রী মন্তব্য করেন। শ্রী খানাল বলেন, ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং নেপাল ভারতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার উল্টো ফল হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। বালুচিস্তানে পণ্যবাহী যানবাহনের ওপর হামলা, সড়ক অবরোধ এবং বাণিজ্য ব্যাহত হওয়ার ফলে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে ব্যবসায়ী, পরিবহনকারী এবং ব্যবসায়ী নেতারা একটি যৌথ কমিটি গঠন করেছেন। ডন সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজি মোহাম্মদ আয়ুব মারিয়ানি সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। ভারতের হয়ে আশিস পূর্তি হ্যাট্রিক করেন। অপর গোলটি করেন অধিনায়ক কেতন কুশওয়া। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন গাকু নুমাডা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় নারী দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026 জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দক্ষতা ও দলীয় সংহতির পরিচয় দিয়েছে এবং শেষ পর্যন্ত ফাইনালে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ 2026 ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 7ই জুন রবিবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55, 6:02 অমৃতবাণী অনুষ্ঠান, 6:07 শুনবেন ভক্তিগীতি, মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 6:10, সকাল 7টায় সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি 7:10, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সকাল 7:45, সকাল 8টায় পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার, প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন সকাল 8:30, 8:40 রয়েছে আধুনিক জ্ঞানের অনুষ্ঠান। সকাল 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 12:05 রয়েছে ছোট্ট বন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশুমালা, লাইভ ফোন ইন প্রোগ্রাম হ্যালো অনুরোধ শুনবেন বেলা 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 আবারও শুনবেন হ্যালো অনুরোধ অনুষ্ঠান, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, মহিলা মহল 1:40, দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আধুনিক জ্ঞান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 2:15, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 2:30, বিভিন্ন শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে নজরুল গীতি 2:45, বিকেল 3টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন, এর অব্যবহিত পরেই শোনা যাবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। আগামীকাল সন্ধ্যে 6টায় রয়েছে ঘর গৃহস্থির আসরে রবিবারের আড্ডা, 6:40 সীমান্ত থেকে, সন্ধ্যে 7টায় ককবর।

অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রয়েছে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান খেলাধুলা। নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত 8:30। রাত 9 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আধুনিক গান পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘটনা। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধুরা শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 30 সেকেন্ড। জয় হিন্দ।